আকাশবাণী শিলচর, আজ বুধবার, 20 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ। মাফ করবেন, ১৭ জ্যৈষ্ঠ ১৯৪৮ শকাব্দ। ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৩৬২.৩২ মিটারে অর্থাৎ ৮২৮ কিলোহার্টসে এবং এফএম প্রচার তরঙ্গ ১০২.৩ মেগাহার্টসে।

0: আকাশবাণী শিলচর অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনবেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ।
1: এই সকলের সমবায়ে গঠিত ছাত্র জীবনের আদর্শই ভারতবর্ষে ব্রহ্মচর্য নামে অভিহিত। স্বামীজি বলিয়াছিলেন, ব্রহ্মচর্য শিরায় শিরায় জ্বলন্ত আগুনের মতো প্রবাহিত থাকা চাই। ছাত্রজীবনের আনুষঙ্গিক যে পাঠ্য বিষয়ের উপর মনঃসংযোগ, তাহা তাঁহার চক্ষে শান্তকে অনন্তের মধ্যে মিলাইয়া দিবার অন্যতম পন্থা মাত্র। এই অনন্তের মধ্যে শান্তকে লীন করাকে তিনি সকল মহৎ জীবনের এরূপ অপরিহার্য অঙ্গ বলিয়া মনে করিতেন যে উহার জন্য তিনি রোবস্পিয়ারকে পর্যন্ত তাঁহার গোড়ামি দ্বারা বিভীষিকার রাজত্বের সৃষ্টি করা সত্ত্বেও প্রশংসা করিতে প্রলোভিত হইয়াছিলেন। যে কোনো কার্যে হৃদয় মন বা শরীরের উচ্চতম শক্তি বিকাশের প্রয়োজন হয়, তাহার জন্য প্রস্তুত হইতে হইলে সরস্বতী পূজা একান্ত প্রয়োজনীয়। ইহা তিনি সর্বান্তকরণে বিশ্বাস করিতেন। অবশ্য সরস্বতী পূজা বলিতে তিনি ভাবরাজ্যে ঠিক ঠিক আপনাতে আপনি থাকা এবং পূর্ণ সংযমকে লক্ষ্য করিতেন। এরূপ পূজা কুস্তিগীরদের উপযুক্ত শিক্ষার অন্যতম অঙ্গ হিসেবে যুগ যুগান্তর হইতে ভারতবর্ষে সমাদৃত হইয়া আসিয়াছে। এবং এই ব্যাপারটির অর্থই এই যে, যদি কেহ মধ্যে মধ্যে সেই সমাধিলভ্য অন্তর্দৃষ্টির শিখর দেশে আরোহণ করিতে চান, যাহাকে অপরে দিব্য জ্ঞান ঐশী

0: প্রেরণা বা অনন্য সাধারণ দক্ষতা বলিয়া মনে করিয়া থাকে, তাহা হইলে তাহাকে তাহার যাবতীয় শক্তি নিয়োজিত করিতে হইবে। ধর্মের ন্যায় সুকুমার শিল্প ও বিজ্ঞানের শ্রেষ্ঠ কীর্তির জন্য এরূপ দিব্য জ্ঞানের বিশেষ প্রয়োজন। যে লোক এরূপ না করিয়া স্বার্থপর বা নিচ উপায়ে আপনার শক্তি ক্ষয় করিতেছে, সে কখনো রাফেলের ন্যায় অপূর্ব মাতৃমূর্তি অঙ্কিত করিতে বা মাধ্যাকর্ষণের নিয়মাবলী আবিষ্কার করিতে পারে না। ধর্মাদর্শের ন্যায় সামাজিক বা রাষ্ট্রীয় আদর্শ সিদ্ধির জন্য সন্ন্যাসী সুলভ নিষ্ঠা ভক্তির একান্ত প্রয়োজন। কৌমার ব্রত গ্রহণের অর্থই দশের হিতের জন্য নিজের হিত বিসর্জন দেওয়া। এইরূপে স্বামীজি দেখিয়াছিলেন যে প্রকৃত মনুষ্যত্ব বিকাশ করিতে হইলে সংযম চাই। দেখিয়াছিলেন যে কোনো পথ দিয়াই হোক প্রকৃত মহত্ব অর্জন করিতে হইলে আত্মাকে দেহের প্রবৃত্তির উপর জয়লাভ করিতেই হইবে। আরও দেখিয়াছিলেন যে একজন বড় সাধুর ভিতর বড় কর্মী বা রাজ্যের গুণশালী প্রজা হইবার সামর্থ্য রহিয়াছে। ইহার বিপরীত পক্ষটি সম্বন্ধে অর্থাৎ উন্নত চরিত্রা পত্নী বা রাজ্যের গুণান্বিত প্রজা কেবল সেইখানেই জন্মানো সম্ভবপর যেখানে ব্রহ্মচারিণী বা সন্ন্যাসীগণ জন্মিতে পারিত। এ বিষয়ে তাহার ঐরূপ স্পষ্ট ধারণা ছিল কিনা বলিতে পারি না। আমার মনে হয় সম্ভবত তিনি নিজে সন্ন্যাসী এবং সন্ন্যাসকামীদিগের গুরু ছিলেন বলিয়া একটু আধটু আভাস ছাড়া এই মহাসত্যটিকে ধরিতেই পারেন নাই। অবশেষে মৃত্যুর প্রাককালে তিনি ওই বিষয়ে চরম সিদ্ধান্তে উপনীত হইতে পারিয়াছিলেন। তিনি একবার বলিয়াছিলেন, এ কথা সত্য যে এমন সব স্ত্রীলোক আছেন যাদের দেখবা মাত্র মানুষ অনুভব করে কে যেন তাকে ঈশ্বরের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু আবার এমনও স্ত্রীলোক আছে যারা তাকে নরকের দিকে টেনে নিয়ে যায়।
1: অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনলেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ। আকাশবাণী শিলচর।
2: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
3: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
1: শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন দীপক ভট্টাচার্য, মধুচন্দ্রা রায় এবং মনিকা দেবের পরিবেশনায়।

এখানে শুনলেন প্রভাত আচার্যের পরিবেশনায়। বন্দনা অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন মাসুদা আনম কল্পনার কণ্ঠে।

সেখানে শুনলেন অনুপ জলোটার কণ্ঠে। এই গানটির সাথে শেষ হল আজকের ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে অনুষ্ঠান ক্ষেতে খামারে।

আজকের ক্ষেতে খামারে পেন বা আবেষ্টনীতে মাছ চাষ অত্যন্ত লাভজনক, এটাই বলছি। বরাক উপত্যকার সর্বত্র মাছের উৎপাদন আশানুরূপ নয়। তার স্বাভাবিক কারণ হচ্ছে ক্ষেত্রাভাব। উপযুক্ত ক্ষেত্র না থাকায় সঠিক চাষ সম্ভব হচ্ছে না। মাছ চাষ অত্যন্ত লাভজনক এটা জানা সত্ত্বেও এই কারণে অনেকেই ইচ্ছা বাস্তবায়িত করতে পারছেন না। যেহেতু বরাক উপত্যকায় মাছ চাষের পর্যাপ্ত ক্ষেত্রের অভাব রয়েছে, তাই প্রথাগত পদ্ধতি ছেড়ে উপত্যকার মৎস্য চাষে আগ্রহীরা বিজ্ঞানভিত্তিক আধুনিক পদ্ধতি অবলম্বন করে মাছ চাষে মনোনিবেশ করতে পারেন। কেন্দ্রীয় মৎস্য উৎপাদন অনুসন্ধান সংস্থার আবিষ্কৃত পেন পদ্ধতিতে মাছ চাষ করে দেখতে পারেন মৎস্যজীবীরা। এই পদ্ধতি

অবলম্বন করে অসমের প্রায় 9টি বিলে পরীক্ষামূলক মাছ চাষ করে অভূতপূর্ব সাফল্য পাওয়া গেছে। দেখা গেছে পেন পদ্ধতির মাছ চাষের কাজ কিছুটা কষ্টসাধ্য হলেও তা বেশ লাভজনক। পেন বা বেষ্টনের মতো মাছের চাষ করে যেমন ব্যাপক হারে পোনা উৎপাদন করা যায়, তেমনভাবে পোনা থেকে বাজারে বিক্রি করার মতো মাছও অতি সহজে পালন করা যায়। আবার আমাদের এই উপত্যকায় সবসময় পোনা মাছ সহজলভ্য নয়, তাই পেনে কয়েক মাস বৈজ্ঞানিক পদ্ধতিতে 10-15 সেন্টিমিটার চারাপোনা মজুত করে চাষযোগ্য মাছের যোগান দিয়ে চাষ ত্বরান্বিত করা সম্ভব হয়। আগ্রহী মৎস্যচাষীদের সার্বিক অবগতির স্বার্থে পেন পদ্ধতির বিভিন্ন দিক এই আলোচনায় আমরা তুলে ধরছি। পেনের জন্য স্থান নির্বাচন, পেনের ক্ষেত্রে স্থান নির্বাচন এক গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত বেশি ঢালু নয় এবং বছরে কম করেও 4 মাস 1-2 মিটার পর্যন্ত জল থাকে এমন স্থানকে পেন বা আবেষ্টনের জন্য বেছে নিতে হবে। পেনের ক্ষেত্রে এ ধরনের জলাভূমি খুবই উপযুক্ত। এসব জায়গায় খুব বেশি ঝড় বা জল তরঙ্গ মোটেই বাঞ্ছনীয় নয়। নির্বাচিত স্থান জলজ আগাছামুক্ত হওয়া প্রয়োজন, কারণ এতে জল ও মাটির গুণাগুণ পেন কালচারের পক্ষে সুবিধাজনক হয় না। অন্যদিকে আরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখা প্রয়োজন, যেমন শ্রমিকের খরচ, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক পরিবেশ। মাছ যাতে চুরি না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। মাছ পালনের সময় পেন পদ্ধতিতে মাছ পালনের জন্য সঠিক সময়ের দিকে নজর রাখা দরকার। সারা বছর এই পদ্ধতির চাষ হয় না। এই পদ্ধতির চাষের জন্য আশ্বিন, পৌষ, ফাল্গুন, জ্যৈষ্ঠ মাস খুবই উপযুক্ত সময়। অতিরিক্ত শীত বা বর্ষাকালে এরূপ মাছ চাষের পক্ষে খুবই বেশি অনুকূল নয়। অপেক্ষাকৃত ছোট আকারের, কম করে 500 বর্গমিটার পেনে মাছ চাষ তুলনামূলকভাবে বেশি সুবিধাজনক, কারণ ছোট আকৃতির পেনে মাছের দেখাশোনা যেমন সুবিধাজনক, তেমনি চাষেও লগ্নির পরিমাণ কম রাখা যায়। এই ধরনের পেন আর্থিক দিক দিয়েও বেশি লাভজনক।

পঞ্চাশ মিনিটে, বেলা 10:30, বেলা 12টা ও সন্ধে 6:15। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9টায় শুনবেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের সেতার বাদন। সকাল 9:30 এই অনুষ্ঠানে খেয়াল ও তারানা শিল্পী আরতি আঙ্কলিকের টিকেকার। বেলা 10টায় শুনবেন বাংলা ছবির গান। মেহেদী হাসান গজলের শিল্পী বেলা 11টায়। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন মঞ্জুরী রায়। ভজন পরিবেশন করবেন দীপশ্রী গোস্বামী দুপুর 2টায়। দুপুর 2:30 চাষ আবাদের কথা, এতে আধুনিক পদ্ধতিতে গোপালন, এ নিয়ে বলবেন শ্যামসুন্দর দত্তপুরকায়স্থ। বিকেল 5:05 শুনবেন মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। ভারত বনাম নেদারল্যান্ডের মধ্যে লিডসে অনুষ্ঠিত আইসিসি টি-20 মহিলা ক্রিকেট বিশ্বকাপের ধারা বিবরণী শুনবেন সন্ধে 6:30 থেকে খেলার সমাপ্তি পর্যন্ত। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

এতক্ষণ লোকগীতি শুনলেন মুক্তানাথের পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এবারে আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05। সকাল 7:20 ভক্তিমূলক গানের অনুষ্ঠান। সকাল 7:20 দেশ বন্দনা। সকাল 7:40 এবং দুপুর 1:15 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী কবির সুমন। সকাল 8:40 আধুনিক গান শুনবেন উষা মঙ্গেশকর এবং সুদাম বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এছাড়া বেলা 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলায়। হিন্দি ছবির গানের অনুষ্ঠান সকাল 8:00।

0: आकाशवाणी शिलचर।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ বুধবার, 17 জুন 2026 খ্রিস্টাব্দ। প্রথমে দেখে নেই ইতিহাসের পৃষ্ঠায় 17 জুন অর্থাৎ আজকের দিনটি। 1756 সালে আজকের দিনে নবাব সিরাজউদ্দৌলা 50,000 সৈন্য নিয়ে কলকাতা আক্রমণ করেন। আজকের দিনে 1858 সালে ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ঝাঁসির রানী লক্ষ্মীবাই রণক্ষেত্রে প্রাণ বিসর্জন দেন। 1928 সালে আজকের দিনে ওড়িশার বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা গোপবন্ধু দাস দেহত্যাগ করেন। ইতিহাসের পৃষ্ঠায় 17 জুন অর্থাৎ আজকের দিনটি সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম। এবারে আজকের প্রসঙ্গ। লায়লা মজনু হীর রাঞ্জা বা সিরি ফারাদের নাম আমরা সবাই কম বেশি শুনেছি। এরা সবাই কাঙ্ক্ষিত প্রেমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে দ্বিধাবোধ করেননি। ভালোবাসার প্রাসাদ

করেছিলেন মনের অন্তঃপুরে, আর এজন্যই ইতিহাসের পাতায় এদের উজ্জ্বল উপস্থিতি। কিন্তু বাস্তবের মাটিতে ভালোবাসার সৌধ গড়ে নিজের প্রেমকে, ভালোবাসার মানুষটিকে অক্ষয় করে রেখেছেন যিনি, তার কথা কি আপনাদের মনে আছে? তিনি মোগল সম্রাট শাহজাহান। একজন প্রশাসক হিসেবে হয়তো তিনি তার পূর্বসূরী বাবর বা আকবরের মতো খ্যাতিমান নন, তবে তার প্রেমের সৌধ এই 16 শতিকা থেকে সহস্রাব্দ পর্যন্ত স্বমহিমায় ভাস্বর, বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি, আগ্রার তাজমহল। তাজমহল নিয়ে বলতে গেলে যে নামটি উঠে আসে তা হল আরজুমান্দ বানু। এ নাম অনেকেরই হয়তো অজানা, কিন্তু যে নাম চট করে তাজমহলের কথা আমাদের মনে করিয়ে দেয় সেটি মমতাজ মহল। সম্রাট শাহজাহানের বিবিদের মধ্যে অন্যতম তিনি। আগ্রার পার্সিয়ান পরিবারের আরজুমান্দ বানুকে মাত্র 19 বছরে বিয়ে করে নিয়ে আসেন শাহজাহান। এভাবে এক সুন্দরী মহিলাকে সঙ্গী হিসেবে জীবনের যাত্রা শুরু করেন। শাহজাহানের জীবনে তার উপস্থিতি চরম কাঙ্ক্ষিত ছিল। মোগল সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে সফরের সময়ও সম্রাটের সঙ্গী হতেন মমতাজ। অথচ রাজনৈতিক ক্ষমতার বহু থেকে খুব সহজেই নিজেকে আগলে রেখেছেন। আরজুমান্দ বানু মাত্র 38 বছরই বেঁচে ছিলেন, আর মোগল সাম্রাজ্ঞী হিসেবে 19 বছর। 1631 খ্রিস্টাব্দের 17 জুন অর্থাৎ আজকের দিনে চতুর্দশ সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান মোগল সম্রাটের তৃতীয় স্ত্রী মমতাজ। না, এই মৃত্যুকে মোটেই মেনে নিতে পারেননি শাহজাহান। প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতিতে গড়লেন এক অক্ষয় সৌধ, আগ্রার তাজমহল। আজ 100 বছর পরেও শাহজাহানের তৈরি স্মৃতিসৌধ গোটা পৃথিবীর আকর্ষণের কেন্দ্রবিন্দু। সে সময়ই তাজমহল তৈরিতে ব্যয় হয়েছে 45 মিলিয়ন। কিন্তু অর্থ ব্যয় শেষ কথা নয়। সম্রাট শাহজাহান এই সৌধ নির্মাণের মধ্য দিয়ে যে প্রেমের বার্তা ছড়িয়ে দিয়েছেন বিশ্বময়, তা প্রযুক্তি নির্ভর আজকের আধুনিক পৃথিবীতেও প্রেমের এক দৃষ্টান্ত হয়ে থেকে গিয়েছে। আজকের প্রসঙ্গ শুনলেন।

0: তাজমহল ছবি থেকে গানখানি শুনলেন লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির কণ্ঠে। শ্রোতাবন্ধুরা, ধারাবাহিক গল্প পাঠের আসরে এখন শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের অনধিকার প্রবেশ গল্পের প্রথম অংশ।
1: একদা প্রাতঃকালে পথের ধারে দাঁড়াইয়া এক বালক আরেক বালকের সহিত একটি অসম সাহসিক অনুষ্ঠান সম্বন্ধে বাজি রাখিয়াছিল। ঠাকুরবাড়ির মাধবী বিতান হইতে ফুল তুলিয়া আনিতে পারিবে কিনা ইহাই লইয়া তর্ক। একটি বালক বলিল, পারিব। আরেকটি বালক বলিল, কখনোই পারিবে না। কাজটি শুনিতে যত সহজ, করিতে কেন সহজ নহে, তাহার বৃত্তান্ত আরেকটু বিস্তারিত করিয়া বলা আবশ্যক। পরলোকগত মাধবচন্দ্র তর্কবাচস্পতির বিধবা স্ত্রী জয়কালী দেবী এই রাধানাথজিউর মন্দিরের অধিকারিণী। অধ্যাপক মহাশয় টোলে যে তর্কবাচস্পতি উপাধি প্রাপ্ত হইয়াছিলেন, পত্নীর নিকটে একদিনের জন্য সে উপাধি সপ্রমাণ করিতে পারেন নাই। কোন কোন পণ্ডিতের মতে উপাধির সার্থকতা ঘটিয়াছিল, কারণ তর্ক এবং বাক্য সমস্তই তাহার পত্নীর অংশে পড়িয়াছিল, তিনি পতিরূপে তাহার সম্পূর্ণ ফলভোগ করিয়াছিলেন। সত্যের অনুরোধে বলিতে হইবে, জয়কালী অধিক কথা কহিতেন না, কিন্তু অনেক সময় দুটি কথায় এমনকি নীরবে অতি বড় প্রবল মুখবেগও বন্ধ করিয়া দিতে পারিতেন। জয়কালী দীর্ঘাকার, দৃঢ় শরীর, তীক্ষ্ণ নাসা, প্রখর বুদ্ধি স্ত্রীলোক। তাহার স্বামী বর্তমানে তাহাদের দেবত্বর সম্পত্তি নষ্ট হইবার যো হইয়াছিল, অথবা তাহার সমস্ত বাকি বকে আদায় সীমা সরহদ্দ স্থির এবং বহুকালের বেদখল উদ্ধার করিয়া সমস্ত পরিষ্কার করিয়াছিলেন। তাহার প্রাপ্য হইতে কেহ তাহাকে এক করে বঞ্চিত করিতে পারিত না।

শ্রোতা বন্ধুরা, এবারে দেখে নেই কি কি গুরুত্বপূর্ণ খবর ছাপা হয়েছে আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোতে। কৃষক অপহরণ নিয়ে গতকাল ভারত বাংলা সীমান্ত উত্তপ্ত হয়ে ওঠার খবরই আজ মূলত সব কাগজেই প্রধান শিরোনাম। সাময়িক প্রসঙ্গ আজ সাত কলামে বড় ছবি দিয়ে লিখেছে কৃষক অপহরণ নিয়ে উত্তপ্ত ভারত বাংলা সীমান্ত। যুগশোকের প্রথম পৃষ্ঠায় শিরোনাম, ভারতীয় ভূখণ্ডে ঢুকে চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা, দিনভর উত্তেজনা কাটিগড়ায়। গতি লিখেছে অপহৃত ভারতীয় কৃষক রঞ্জিত দাস শেষমেশ বাংলাদেশ থেকে ফেরত এলেন। বার্তালিপির সুপার অ্যাঙ্কারের শিরোনাম বাংলাদেশি দুষ্কৃতী।

এদের কবল থেকে অবশেষে মুক্ত অপহৃত কৃষক। অন্যান্য খবরের মধ্যে আজ প্রথম পৃষ্ঠার মাঝখানে লিড খবরে বার্তালিপি লিখেছে, ক্যাগের রিপোর্টে রাজস্ব ঘাটতির মুখে অসম। গতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য নিয়ে লিখেছে, সার সোনা পেট্রোপণ্য আমদানির কারণে টাকার বিনিময় মূল্যে অবমূল্যায়ন। সাময়িক মুখ্যমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে লিখেছে, টানা তিন বছর গন্ডারো বাঘ শিকারমুক্ত মানস অভয়ারণ্য। যুবসংঘ জানাচ্ছে, অসমে জলসেচ কৃষি উন্নয়নে কেন্দ্রের আরও সাহায্য চাইল রাজ্য। এছাড়াও যুবসংঘ লিখেছে, G7 সম্মেলনের মঞ্চে মুখোমুখি মোদি ট্রাম্প। বার্তালিপি আজ জানাচ্ছে, পুর ভোটের খসড়া 29 জুন, চূড়ান্ত ভোটার তালিকা 15 জুলাই। এছাড়া রাজস্ব বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার দফায় দফায় বৈঠক করেছেন বলেও পৃথক খবরে লিখেছে বার্তালিপি। দিল্লিতে কেন্দ্রীয় জলশক্তি ও কৃষিমন্ত্রীর সঙ্গে পীযূষ হাজারিকার বৈঠকের খবর আজ ছবি দিয়ে ছেপেছে সব কাগজে। সাময়িক জানাচ্ছে, জনস্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে পর্যালোচনা সভায় জোর দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এবারে সম্পাদকীয় শিরোনাম। দৈনিক যুগসুখ আজকের সম্পাদকীয় শিরোনামে লিখেছে, গৃহদাহ। সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়, বিরুদ্ধকণ্ঠ রুদ্ধ করার প্রয়াস। বার্তালিপির সম্পাদকীয়, যুদ্ধ অবসান। সবশেষে গতির সম্পাদকীয় শিরোনাম, মহিলা সবলীকরণে হিতাধিকারী প্রকল্পের ভূমিকা। এ ছিল আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোর কিছু গুরুত্বপূর্ণ সংবাদ এবং সম্পাদকীয় শিরোনাম। শ্রোতাবন্ধুরা, আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল আজকের মতো এই সময়ে আমাদের অনুষ্ঠান অবশ্যই শুনবেন। নমস্কার।

আকাশবাণী শিলচর দেশবন্ধন অনুষ্ঠানে এখন শুনবেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে।

দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে। আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24:48। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, তারপরেই শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে গতকাল তিনি এক অধিবেশনে বক্তব্য রাখেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসছি বিস্তারিত খবরে। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। গত বছর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাতের পর দুই নেতার মধ্যে এটি প্রথম বৈঠক। আজকের এই সাক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাতজনিত ঝুঁকি থেকে নাবিকদের সুরক্ষায় সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে নতুন অংশীদারিত্ব তৈরি এবং আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত বিশ্ব বাণিজ্যে ব্যাঘাত ঘটিয়েছে এবং বহু প্রাণহানির কারণ হয়েছে। তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সৌর জোট, দুর্যোগ মোকাবিলায় সক্ষম পরিকাঠামো তৈরি, আন্তর্জাতিক জৈব জ্বালানি জোট মিশন লাইফ, এক পের মাকে নামের মতো ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। শ্রী মোদী বলেন, শ্রীলঙ্কার ঘূর্ণিঝড় কিংবা আফগানিস্তানের ভূমিকম্প, মোজাম্বিকের বন্যা অথবা জামাইকার হ্যারিকেন বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশগুলির দিকে ভারত সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী ফ্রান্সের এভিয়াতে G7 শিখর সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে

0: দ্বিপাক্ষিক বৈঠক করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতাহ আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ভিশন 2035 এর আওতায় দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে পশ্চিম এশিয়ায় শান্তি ও হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌচলাচল বজায় রাখার উপর আলোচনা করেন প্রধানমন্ত্রী। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত সহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছে। G7 গোষ্ঠীর নেতারা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। এছাড়া নেতারা ইবোলার বিরল স্ট্রেনের বিরুদ্ধে টিকা, রোগ নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি G7 গোষ্ঠী ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে ত্বরান্বিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে পড়া কিষাও বহুমুখী বাঁধ প্রকল্পের বিষয়ে 6টি রাজ্য ঐক্যমতে পৌঁছয়। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান এই 6টি রাজ্য প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারকপত্র বা মৌ স্বাক্ষরে সম্মত হয়েছে। স্মারক স্বাক্ষরের পর প্রকল্পটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। নির্ধারিত কাঠামো অনুযায়ী প্রকল্পের জল সংক্রান্ত অংশের জন্য কেন্দ্রীয় সরকার 90% সহায়তা প্রদান করবে এবং বাকি 10% ব্যয় সংশ্লিষ্ট 6টি রাজ্য ভাগ করে নেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বস্তি পুনর্বাসন সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, দিল্লি বস্তি ও জে জে ক্লাস্টার পুনর্বাসন ও স্থানান্তর নীতি 2026 এর খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং দিল্লি সরকারকে দ্রুত বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে। 45 দিনের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা PPP মডেলে 5টি ক্লাস্টারের পুনর্বাসনের জন্য দরপত্র আহ্বান করার জন্য তিনি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি এবং দিল্লি আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট বোর্ডকে নির্দেশ দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AIR নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে, টেলিগ্রামে কিছু প্রতারক চ্যানেল খুলে পুনরায় হতে চলা পরীক্ষার প্রশ্নপত্র দেবার নাম করে 14,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দাবি করছে, কিন্তু এই পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে NTA স্পষ্ট জানিয়েছে। এছাড়া একটি অ্যাপের ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করে NTA মহানির্দেশক অভিষেক সিং এর একটি ভিডিও প্রকাশ করেছে তারা।
1: Payment links, the way the fraud is perpetrated, there was no other option but to block them, especially for the commitment of the government and NTA to commit an error-free examination, NEET examination on 21st of June.
0: সংবাদ মাধ্যমকে শ্রী সিং বলেন, কোন ধরনের অনিয়ম যাতে না ঘটে এবং প্রতিটি প্রশ্নপত্র যাতে সম্পূর্ণ সুরক্ষিতভাবে প্রস্তুত করা হয় তা নিশ্চিত করতে NTA প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আইসল্যান্ডের জাতীয় দিবস উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী থরগেরদুর কাত্রিন গুনার্সদত্তির এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও আইসল্যান্ডের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ পাওয়া খবরে প্রথমার্ধের শেষে লিওনেল মেসির করা গোলে আর্জেন্টিনা এক গোলে এগিয়ে আছে। অন্যদিকে গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডানের বিরুদ্ধে খেলবে। সান্তা ক্লারা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 9:30। রাত 10:30 পর্তুগাল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে। খেলাটি হবে হাউস্টন স্টেডিয়ামে। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 1:30। অন্যদিকে গতকাল নরওয়ে ইরাককে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের আর্লিং হালান্ড 29 মিনিটে প্রথম গোল করে নরওয়েকে এগিয়ে দেন। এরপর ইরাকের আয়েমেন হুসেন 39 মিনিটে গোল পরিশোধ করেন। এরপর 43 মিনিটে হালান্ড, 76 মিনিটে মার্টিন ওডেগার্ড এবং দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে

আয়মেন হুসেনের একটি আত্মঘাতী গোলে জয়ের ব্যবধান বাড়ায় নরওয়ে। ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দেয়। 66 মিনিটে কিলিয়ান এমবাপে ও 82 মিনিটে ব্র্যাডলি বারকোলা গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে সেনেগালের ইব্রাহিম এমবায়ে গোল করলে কিলিয়ান এমবাপে আবার গোল করে ব্যবধান বাড়ান। অন্যদিকে ইংগেলউড স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে। লিডসের হেডিংলিতে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। গত রবিবার বার্মিংহামে প্রথম ম্যাচে পাকিস্তানকে 64 রানে হারিয়ে দেয় ভারত। পুরুষদের ক্রিকেটে আজ লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30। সোহমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে। গত 13 জুন ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি বিঘ্নিত খেলায় ভারত 7 উইকেটে জিতেছিল। পুরুষদের ক্রিকেটে শ্রীলঙ্কার ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ত্রিদেশীয় এ সিরিজের ম্যাচে ভারত এ দল মুখোমুখি হবে আফগানিস্তান এ দলের। ভারতীয় সময় সকাল 10টায় শুরু হবে এই ম্যাচ। তিলক ভার্মার নেতৃত্বে ভারত এ দল সিরিজে এখনও পর্যন্ত 3টি ম্যাচের মধ্যে মাত্র 1টিতে জয় পেয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে গতকাল এফআইএইচ হকি উইমেন্স নেশনস কাপে ভারত 2-1 গোলে জাপানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। পুল এর এই ম্যাচে ভারতের হয়ে গোল করেন অধিনায়ক সালিমা তেতে ও লালরেম সিয়ামি। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন হিরামিৎসু আই। ম্যাচের সেরা খেলোয়াড় হন সালিমা তেতে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে আজ দুটি বড় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে চলেছে। খেলগাঁওয়ে সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ এবং জাতীয় স্পিড কেটিং চ্যাম্পিয়নশিপ আজ শুরু হবে। খেলগাঁওয়ের হরিবংশ তানা ভগত ইনডোর স্টেডিয়ামে থ্রোবল ফেডারেশন অফ ইন্ডিয়ার আয়োজনে হতে চলা দুদিনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রায় 150 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এর পাশাপাশি খেলগাঁওয়ের রোলার স্কেটিং স্টেডিয়ামে 5-দিনব্যাপী দ্বাদশ জাতীয় র্যাঙ্কিং ওপেন স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপও আজ শুরু হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো, একটু পরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যের কৃষি ও জলসেচ মন্ত্রী পীযূষ হাজারিকা গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করে আসামের উর্বর কৃষিক্ষেত্রের ব্যাপক সম্ভাবনা এবং বর্তমান সরকারের গ্রহণ করা প্রকল্প সম্পর্কে আলোচনা করেন। আসামের কৃষিক্ষেত্রের বিকাশের পাশাপাশি কৃষকদের উত্তরণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সহায়তা করবে বলে মন্ত্রী শ্রী চৌহান মন্ত্রী শ্রী হাজারিকাকে আশ্বাস দিয়েছেন। মন্ত্রী শ্রী হাজারিকা একই সঙ্গে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিলের সঙ্গে সাক্ষাৎ করে ব্রহ্মপুত্র এবং এর প্রবাহ ব্যবস্থার মাধ্যমে গড়ে ওঠা আসামের বিপুল জলসেচের সম্ভাবনার বিষয়ে শ্রী চৌহানকে অবগত করেন। শ্রী হাজারিকা জানান যে রাজ্যে লক্ষ হেক্টর কৃষি জমিতে জলসেচের সম্ভাবনা থাকলেও জলসেচ প্রকল্পগুলি থেকে প্রায় 7 লক্ষ হেক্টর জমিতেই সেচের সুবিধা রয়েছে। কেন্দ্রীয় সরকারের হার খেত কো পানি এই ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে আসামের জলসেচ ক্ষেত্রে পরিকাঠামো শক্তিশালী করার জন্য সহযোগিতা করতে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী চৌহান আশ্বাস দিয়েছেন বলে মন্ত্রী শ্রী হাজারিকা জানান। কাছাড় হাইলাকান্দি সহ বরপেটা চড়াইদেও বাক্সা কামরূপ গ্রামীণ গোয়ালপাড়া জোরহাট

0: কামরূপ মহানগর জেলায় জাপানিজ এনকেফেলাইটিস রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন রোগী ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে জাতীয় স্বাস্থ্য অভিযান আসাম এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য জনসাধারণকে মশার প্রজনন হওয়ার সম্ভাবনা থাকা স্থানগুলি পরিষ্কার করে রাখার আহ্বান জানিয়েছে। এছাড়া তীব্র জ্বর, মাথা ব্যথা, শরীরের অস্বাভাবিক কাঁপুনি, কথা বলতে অসুবিধা এবং অজ্ঞান হয়ে পড়ার লক্ষণ দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতেও অনুরোধ করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চলতি জুন জুলাই মাসে জাপানিজ এনকেফেলাইটিস রোগের সংক্রমণের প্রতি লক্ষ্য রেখে এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতন থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিশেষ সূত্র অনুসারে রাজ্যে জাপানিজ এনকেফেলাইটিস এবং এ ধরনের লক্ষণযুক্ত রোগে আক্রান্ত হয়ে চলতি বছরে 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কামরূপ এবং লক্ষিমপুর জেলায় 2 জন করে এবং কাছাড়, যোরহাট, বরপেটা ও কামরূপ মহানগর জেলায় 1 জন করে লোকের মৃত্যু হয়। শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল থেকে জেলাজুড়ে স্টপ ডায়রিয়া অভিযান শুরু হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ড মতিন্দ্র সূত্রধর করিমগঞ্জ সিভিল হাসপাতালের সম্মেলন কক্ষে স্টপ ডায়রিয়া অভিযানের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড সূত্রধর বলেন যে এই অভিযানে 5 বছরের কম বয়সী শিশুদের ডায়রিয়াজনিত মৃত্যু প্রতিরোধ করা এবং ওয়ারএস, জিঙ্ক, নিরাপদ পানীয় জল, স্বাস্থ্যবিধি ও অনাময় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা হবে। শিশুদের ডায়রিয়া শুরু হলে দ্রুত ওয়ারএস খাওয়াতে, স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী জিঙ্ক দিতে এবং প্রয়োজনে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী 31 জুলাই পর্যন্ত জেলার সবকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই অভিযান চলবে। রাজ্যে নতুন করে অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকায় আরও 7টি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিবেচনা করা হচ্ছে। রাজ্যের সংখ্যালঘু কল্যাণ ও উন্নয়ন বিভাগের মন্ত্রী অশ্বিনী রায় সরকার গতকাল সাংবাদিকদের একথা জানান। এজন্য রাজ্যে শীঘ্রই অন্যান্য অনগ্রসর শ্রেণী অন্তর্ভুক্ত জনগোষ্ঠীর লোকেদের তথ্য অনুসন্ধানের জন্য জরিপ করা হবে। আসাম অন্যান্য অনগ্রসর শ্রেণী কমিশন এই জরিপের কাজ করবে। এই জরিপের মাধ্যমে যোগ্য ব্যক্তিগণ প্রাপ্য সুবিধা লাভ করবেন বলে মন্ত্রী শ্রী রায় সরকার জানান। হাইলাকান্দি জেলা উন্নয়ন কমিটির এক সভা গতকাল জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিংহের পৌরোহিত্যে আয়োজিত সভায় জেলার বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়েছে। হাইলাকান্দি জেলার খাদ্য, গণবণ্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে জেলায় নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে না। বিভাগের পক্ষ থেকে জানানো হয় যে সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত অনলাইনে কোনো ধরনের আবেদন গ্রহণ করা হবে না। জেলার খাদ্য, গণবণ্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগ থেকে নতুন রেশন কার্ড বা পুরনো রেশন কার্ডে নতুন সদস্যের নাম অন্তর্ভুক্তির জন্য অনলাইনে আবেদন না করতে অনুরোধ করা হয়েছে। আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে এবং বরখোলা সরকারি মডেল কলেজের ক্যারিয়ার কাউন্সিলিংয়ের সহযোগিতায় গতকাল কলেজের সম্মেলন কক্ষে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল বিকাশ যোজনা বিষয়ক একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ড শাহাবুদ্দিন আহমেদের পৌরোহিত্যে আয়োজিত সভায় ক্যারিয়ার কাউন্সিলিং সেলের আহ্বায়ক ড বাহারুল আলম লস্কর আর বীরজিৎ সানা, আনসার গণী চৌধুরী প্রমুখ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল বিকাশ যোজনার অধীনে পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে আলোচনা করেন। কাছাড় জেলার বরখোলা পূর্ত বিভাগের সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে মাসিমপুর থেকে কুমারটিলা পর্যন্ত 2 কিলোমিটার সড়ক সংস্কার কাজের জন্য এই সড়ক দিয়ে 4 টনের বেশি যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45।
1: আকাশবাণী শিলচর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী কবির সুমন।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন কবীর সুমনের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন আজ দুপুর 1:15। আকাশবাণী শিলচর।

আকাশবাণী শিলচর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচি। সকাল 8:40 আধুনিক গানের শিল্পী উষা মঙ্গেশকর এবং সুধাম বন্দ্যোপাধ্যায়। এছাড়া বেলা 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলায়। হিন্দি ছবির গানের অনুষ্ঠান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও সন্ধ্যে 6:15। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের সেতার বাদন। সকাল 9:30 এই অনুষ্ঠানে খেয়াল ও তারানা শিল্পী আরতি আঙ্কলিকার টিকেকার। বেলা 10:00 শুনবেন বাংলা ছবির গান। মেহেদি হাসান গজলের শিল্পী বেলা 11:00। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন মঞ্জুরী রায়। ভজন পরিবেশন করবেন দীপশ্রী গোস্বামী দুপুর 2:00। দুপুর 2:30 চাষ আবাদের কথা, এতে আধুনিক পদ্ধতিতে গোপালন, এনে বলবেন শ্যামসুন্দর দত্তপুরকায়স্থ। বিকেল 5:05 শুনবেন মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। ভারত বনাম নেদারল্যান্ডের মধ্যে লিডসে অনুষ্ঠিত আইসিসি টি-20 মহিলা ক্রিকেট বিশ্বকাপের ধারা বিবরণী শুনবেন সন্ধ্যে 6:30 থেকে খেলার সমাপ্তি পর্যন্ত। শুনলেন আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচি।

আকাশবাণী শিলচর। এখন শুনবেন আধুনিক গান অনুষ্ঠানে প্রথম শিল্পী উষা মঙ্গেশকর।

গানখানি শুনলেন উষা মঙ্গেশকরের কণ্ঠে। পরের শিল্পী সুদাম বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ আধুনিক গান শুনলেন প্রথমে উষা মঙ্গেশকর এবং পরে সুদাম বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন সাগর ছবি থেকে, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনলেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে দিল চাহতায় ছবি থেকে। এই গানটির সাথেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় যন্ত্রসংগীতের অনুষ্ঠানে এখন শুনবেন নাট ভৈরব রাগে সেতার বাদন, শিল্পী দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন নাটভৈরব রাগে সেতার বাদন, বাজিয়েছেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন বিবাসার্গে খেয়াল ও তারানা, শিল্পী আরতি আঙ্কলিকার টিকেকার।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিবাস রাগে খেয়াল ও তারানা, গেছেন আরতি আঙ্কলিকার টিকেকার। আকাশবাণী শিলচর, এখন শুনবেন বাংলা ছবির গান।
1: কম সুদে লোন চাল, তাও অ্যাপ থেকে? বা
2: বললো ফাঁদে, অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
3: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন মুখার্জিদার বউ ছবি থেকে ঈশান মিত্রর কণ্ঠে।

0: জয় হিন্দ। গত এক দশকে আপনি কি পরিবর্তন লক্ষ্য করেছেন? ভারত এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে, নকশালবাদ মোকাবিলায় দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে। একসময় প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশের উপর নির্ভরশীল ভারত আজ রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে। ভারত আজ আত্মবিশ্বাসী, দৃঢ় এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপে অগ্রসর হচ্ছে।
1: हमें गर्व है कि पिछले एक दशक से हमारी सेनाएं तेजी से आत्मनिर्भरता की ओर कदम बढ़ा रही है।
0: 12 बछर विश्वास विकास जनकल्याण।
2: এবারের ছবি ত্রয়ী, গেছেন ভূপিন্দর সিং।

0: নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে গানখানি শুনলেন জ্যাকপট ছবি থেকে।
1: আপনি জানেন রাশিয়ার জনসংখ্যা কত? প্রায় 14 কোটি। সংখ্যাটা অনেক বড়, তাই না? গত 12 বছরে ভারতে তার থেকে অনেক বেশি পরিবারে নলবাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। আজ 16 কোটির বেশি পরিবার প্রতিদিন বিশুদ্ধ নলবাহিত জল পাচ্ছে। এর ফলে কোটি কোটি মহিলা জল বহনের কষ্ট থেকে মুক্তি পেয়েছেন এবং গ্রামীণ জল ব্যবস্থাপনাও আরো শক্তিশালী হয়েছে।
2: জল জীবন মিশন কা ভিজন সিরফ লোগোঁ তক পানি পৌঁছানে কা হি নাহি হ্যায়, ইয়ে ডিসেন্ট্রালাইজেশন কা বিকেন্দ্রীকরণ কা উসকা ভি এক বহুত বড়া মুভমেন্ট হ্যায়, ইয়ে ভিলেজ ড্রিভেন উইমেন ড্রিভেন মুভমেন্ট হ্যায়।
1: 12 বছর বিশ্বাস বিকাশ জনকল্যাণে।

অসম্ভব ছবি থেকে গানখানি শুনলেন ঋষি চক্রবর্তী এবং মৌসুমী দত্তর দ্বৈত কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে সবশেষ গানটি শুনবেন মিশর রহস্য ছবি থেকে সোনু নিগমের কণ্ঠে।

0: আকাশবাণী শিলচর। এই গানটির সাথে শেষ হলো আমাদের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর।
1: কম সুদে লোন চাও, তাও অ্যাপ থেকে? বা
2: অন্য ফাঁদে?
3: অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
4: আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন জব উই মেট ছবি থেকে, শিল্পী শ্রেয়া ঘোষাল।

0: আগে যখনই কেউ বিদেশ থেকে ফিরত, তারা সবাই সেই দেশের পরিকাঠামোর প্রশংসা করত। কিন্তু এখন অটল সেতু, সুদর্শন সেতু, চেনাব রেল ব্রিজ, বগিবিল ব্রিজ, অটল টানেল, পাম্বান সমুদ্র সেতু দেখুন, এরা প্রতিটি গন্তব্যকে কাছে এনেছে, প্রতিটি যাত্রাকে করেছে আনন্দময়।
1: 21वीं सदी का भारत आधुनिक इंफ्रास्ट्रक्चर के जिस नए युग में प्रवेश कर रहा है वो अभूतपूर्व है, अकल्पनीय है।
0: 12 বছর বিশ্বাস, বিকাশ আর জনকল্যাণ।
2: আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন মাই নেম ইজ খান ছবি থেকে। গেয়েছেন আদনান স্বামী, শঙ্কর মহাদেবন এবং শ্রেয়া ঘোষাল।

0: জানেন কি, ভারত সরকার জার্মানির মোট লোক সংখ্যার সমান কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করেছেন মোট 8 কোটি কৃষককে। সেই জন্যই আজ আমাদের কৃষকরা বলে, বীজ থেকে বাজার সর্বত্র দেশ তাদের সঙ্গে আছে।
1: আমারা ছোটা কিষাণ বাজার সে মহঙ্গে ব্যাজ পর ঋণ লেনে কে লিয়ে মজবুর থা। হমনে এসে করোড়ো ছোটে কিষানো কো ভি কিষাণ ক্রেডিট কার্ড কি সুবিধা সে জোড়া।
0: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণ।
2: এবারের গানটি শুনবেন জখম কে নিশান ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

তখন শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর।

0: জানেন কি, ভারত সরকার ছোট ব্যবসায়ীদের 40 লক্ষ কোটি টাকারও বেশি জামানত ছাড়া মুদ্রা ঋণ দিয়েছে। এটি কুয়েতের জিডিপির প্রায় 3 গুণ।
1: করোড়ো ছোট উদ্যমীও কো মুদ্রা যোজনা সে লোন মিলা, উনি আজ মহসুস হতা হ্যায় ডেমোক্রেসি ক্যান ডেলিভার।
0: 12 বছর বিশ্বাস বিকাশ জনকল্যাণে।

0: এতক্ষণ শুনলেন মেহেদি হাসানের কণ্ঠে গজল। আকাশবাণী শিলচর। এবারের অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন মঞ্জুরি রায়।
1: আমি আসাম সরকারের অধীনে একটা ছোটদের স্কুলে কাজ করছি।

0: ছোটদের পড়ানোর কাজে নিযুক্ত আছে বটে, তবে আমি ছোটদের থেকে শিখছি বেশি। এর পাশাপাশি আমি ভালোবাসি সাহিত্য পাঠ করতে এবং চর্চা করতে, আর ভালোবাসি সমমনস্কদের সাথে আড্ডা দিতে। এই যে আমি বা আমার মতো আরও অনেক মানবীরাই আজ চার দেয়ালের বাইরে বেরিয়ে স্বনির্ভর হতে পেরেছি, নিজেদের ভালোবাসার বিষয় নিয়ে চর্চা করতে পারছি, এটা কিন্তু খুব সহজে মেয়েদের জন্য আসেনি। এর জন্য প্রতিটি প্রজন্মেরই রয়েছে লড়াই। আমাদের মায়েদের সেভাবে বাইরে বেরোতে বা নিজেদের পছন্দের ভালোবাসার বিষয় নিয়ে চিন্তা করার বা ভাবার তেমন কোনো পরিসর ছিল না। আমাদের পূর্বমাতৃকারা একই অঙ্গে নানা রূপ ধারণ করে সংসারকে পত্রে পল্লবে পুষ্পে সুসজ্জিত করে উপহার দিয়েছেন পরিবার, ঘর। আর এই করতে করতে তারা উপলব্ধি করেছিলেন চার দেওয়ালের বাইরের জগৎটাকেও চিনতে হবে। খোলা আকাশের নিচে প্রাণ ভরে শ্বাস নেওয়ার স্বপ্ন তারা দেখেছিলেন বলেই আমরা ফটক পেরোবার পথ পেয়েছি। হাতে কোনা কয়েকজনকে বাদ দিলে সেই মায়েরা অধিকাংশই কিন্তু স্বল্প শিক্ষিত বা একেবারে নিরক্ষর ছিলেন, কিন্তু তারা সেই সীমাবদ্ধতাকে কাটিয়ে শেকল ভাঙার স্বপ্ন দেখেছিলেন। আর তাদের সেই স্বপ্নে দেখা ছোঁয়াচে সুখ আরতি আমাদের প্রজন্মের মধ্যে প্রবাহিত হয়েছিল। তাই আমি বলবো, জ্ঞানে অজ্ঞানে আমাদের মায়েরাই কিন্তু কমবেশি রাজসুন্দরী, বেগম রোকেয়া, সুপ্রভাদত্ত। আর এজন্যই আমরা কৃষ্ণা বসু, মল্লিকা সেনগুপ্ত, তসলিমা নাসরিন, অদিতি এন্দু, চন্দ্রিমা দত্ত, আর আমি মঞ্জুরি রায়। অষ্টাদশ শতকের বিশিষ্ট ভাষাবিদ, সংস্কৃত পণ্ডিত তথা লেখক গড়মোহন বিদ্যালঙ্কার তার স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থে বলেছেন, মেয়ে মানুষ পড়িলে রার হয়। নারীর শিক্ষা গ্রহণে এমন অনেক বাধা এবং নিয়ম ভেঙে রার হবার ভয়কে জয় করে মেয়েরা যে এক পা দুপা করে এগিয়েছে তা বিস্ময়করই বটে। মেয়েদের সেই তিমিরাচ্ছন্ন যুগে মেয়েদের পাশে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখদের সাথে দাঁড়িয়েছিলেন আরও অনেক নাম না জানা সুবুদ্ধিসম্পন্ন লোকেরা। তাদের সকলের উদ্দেশ্যে আমি আমার অন্তঃস্থল থেকে জানাই শ্রদ্ধাবনত প্রণাম। মল্লিকা সেনগুপ্ত স্ত্রীলিঙ্গ নির্মাণ বইয়ে এক জায়গায় লিখেছেন, 2000 বছর আগে গ্রিক নাটকের ক্রাইটেমনেস্টার সমর্থকদের গলায় শেষ শোনা গিয়েছিল মুছে যেতে থাকা মাতৃশক্তির দাবি। আর 1879 সালে ইপসেনের নায়িকা নোরা বের হয়ে এলো পুতুল ঘর ছেড়ে। মধ্যবর্তী সময়টা অন্ধকার নিরবতার। নোরা কোথায় গেল, নারী কোথায় পৌঁছালো? পৌঁছালো স্বনির্ভর আত্মবিশ্বাসে। এতদিন পুরুষের কাজ বলা যাকে তার অধিকাংশ জয় করেছে মেয়েরা। মল্লিকা সেনগুপ্তর সাথে 100% সহমত পোষণ করে আমি বলবো, এই স্বনির্ভর আত্মবিশ্বাসে আমরা পৌঁছাতে পেরেছি একমাত্র আমাদের পূর্বমাতৃকাদের চিন্তা যাপন এবং চার দেয়ালের বাইরে বেরিয়ে আকাশ দেখার স্বপ্ন তারা দেখেছিলেন বলে। মানবীদের আকাশ অধিকারের লড়াই ইতিহাসে তাদের নাম কোথাও লেখা হবে না। আমরা শুধু প্রজন্মের পর প্রজন্ম তাদের ধারণ করে এগিয়ে যাব, এগিয়ে যেতে থাকব আলোর বর্তিকা বহন করে। আমাদের কাঁধে দায়িত্ব এই আলোর বর্তিকা আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার। সময়টা বড় অস্বস্ত, একদিকে খোলা আকাশের স্বপ্ন, আর দিকে হায়নাদের ভিড়। কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামের মতো আকাশ ছোঁয়ার বাস্তব রূপকথা যেমন আমাদের কাছে আছে, তেমনি আছে আরজিকোর হাসপাতালের সেই পিশাচের দল। তবে আমরা মায়েরা চিরকাল আকাশ ছোঁয়ার স্বপ্ন লালন করি, ঝিনুক যেমন মুক্তকে লালন করে তার বুকের ভেতর তেমন করে। এবার এই স্বপ্ন শুধু মেয়েদের নয়, তাদের ভাইদেরও। রোকেয়া, তসলিমা, মল্লিকাদের সাথে সেই ভাইদের বেরিয়ে আসতে হবে রামমোহন, ঈশ্বরচন্দ্রের অবতার হয়ে। মল্লিকা সেনগুপ্তের মতো আমিও স্বপ্ন দেখি নতুন সমাজে নতুন পুরুষ একদিন নতুন মানবীর যজ্ঞ হয়ে উঠবে।
1: এবারে লোকগীতি শুনবেন মুক্তানাথ এবং গায়ত্রী দাশগুপ্তের পরিবেশনায়। প্রথমে মুক্তানাথ।

এতক্ষণ লোকগীতি শুনলেন মুক্তানাথের পরিবেশনায়। এবারের গানটি শুনবেন গায়ত্রী দাশগুপ্তের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন প্রথমে মুক্তানাথ এবং গায়ত্রী দাশগুপ্তের পরিবেশনায় লোকগীতি। আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন বাগি 3 ছবি থেকে সাচে তন্ডনের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন আয়ুষ্মান খুরানার কণ্ঠে আর্টিকেল 15 ছবির গান। এবারের ছবি বদলা, গেয়েছেন আরমান মালিক।

এবারের গানটি শুনবেন ভূত পার্ট ওয়ান দ্য হন্টেড শিপ ছবি থেকে অখিল সচদেবা এবং মনসিল গুজরালের কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন হিন্দি ছবির গান। এবারের গানটি শুনবেন ছিছোরে ছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিট স্টোরি ফোর ছবি থেকে জুবিন নটিয়াল এবং অমৃতা সিং এর কণ্ঠে। অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন বত্তিগুল মিটার চালু ছবি থেকে রাহাত ফতে আলী খানের কণ্ঠে।

ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ। আকাশবাণী শিলচর, এখন শুনবেন আধুনিক গানের ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুরের ফেলা অনুষ্ঠান। বন্ধুরা কেমন আছেন তা জানব আপনাদের কাছ থেকে, আর শুনব আপনাদের পছন্দের আধুনিক গান। আসুন তাহলে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার দিদিভাই।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি কুমারগড় থেকে বুলটি দাস।
0: আচ্ছা আচ্ছা, কেমন আছেন বলুন?
1: হ্যাঁ দিদিভাই, খুব ভালো আছি, বৃষ্টি হচ্ছে।
0: আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো।
1: হ্যাঁ, গরম নেই, ঠান্ডা।
0: হ্যাঁ সত্যি, আর এই অবস্থায় গান শোনার আনন্দটা তো অনেকই আলাদা, তাই না?
1: আলাদা আলাদা আলাদা দিদিভাই। আপনি কেমন আছেন দিদিভাই?
0: খুব ভালো আছি।
1: হ্যাঁ দিদিভাই, আমিও খুব ভালো আছি, লাইনটাতে আরো ভালো হয়ে গেছে,
0: ভালো লাগলো। তা কি গান শুনতে চাইছেন বলুন?
1: আধুনিক গান, মানুষ মানুষের জন্য।
0: হ্যাঁ ঠিক আছে।
1: আর আমার সঙ্গে আছেন দিদিভাই জহরলাল দাদাভাই, প্রেমজিৎ ভাই, আর ধর্মনগর থেকে আছেন অবিনাশ ভাই, আর দিদিভাই আপনিও রয়েছেন।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, আমিও শুনবো।
1: হ্যাঁ নমস্কার দিদিভাই, ভালো থাকবেন।
0: নমস্কার, আপনারাও ভালো থাকবেন।
1: নমস্কার,
0: শুনুন তাহলে প্রথম গানটি ভূপেন হাজারিকার কণ্ঠে।

0: হ্যালো
1: হ্যালো,
0: কে বলছেন?
1: শুভ দুপুর।
0: শুভ দুপুর, কে বলছেন?
1: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: আচ্ছা আচ্ছা, তা কেমন
1: চিনছেন?
0: হ্যাঁ, কেমন আছেন বলুন।
1: হ্যাঁ হ্যাঁ, ভালোই আছি।
0: আচ্ছা,
1: এক প্রকারে বলা যায়, কারণ ভালো তো
0: থাকতেই হবে,
1: কারণ ভালো না থাকলে উপায় নেই। কারণ চলার পথে যখন আমরা ভালো থাকবো, অনেকটা শরীর খারাপ হলেও যদি আমরা ভালো থাকার অভিনয় করি, তাহলে অনেকটা কি হয়, খারাপটা
0: ভালো হয়ে যায়,
1: একেবারে সীমিত, একেবারে ম্লান হয়ে যায়, তাই না? তো যাই হোক, ভালো আছি, আর আপনিও ভালো আশা করি।
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। বলুন, কি গান শুনতে চাইছেন?
1: কি বলবো, কালকে তো আমরা পালন করলাম হেমন্ত মুখোপাধ্যায়, তার সাথে মিঠুন চক্রবর্তী জির জন্মদিন, শুভ জন্মদিন ছিল তাদের। আর আজকে একটা গান শুনতে চাই, ডক্টর ভূপেন হাজারিকা মহাশয় গেয়েছিলেন একটা গান, বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন, এরকম গানটা।
0: আর
1: এই গানটা যাদের নিয়ে শুনতে চাইছি, বিশেষ করে আমার খুব খুব ভালো বন্ধু কমরুল ভাই, আর আমাদের প্রেমজিৎ বাবু আছেন, আর উনি আজকে জানি না ফোনে আসতে পারবেন কিনা, তিনি পুজোতে চলে গেছেন। যাই হোক, তিনি বলছিলেন ফাঁকে যদি সময় পান তাহলে করবেন।
0: আর
1: দু নম্বরে আছেন, আর তিন নম্বরে আছেন বাপন আচার্য, অরুণ দাস, টিঙ্কু দাস, তারপরে আমাদের খুব ভালো শ্রোতা অবিনাশ দাস, তারপর আমাদের বাপন আচার্য, সিন্ধু দাস।

0: আর আমাদের রাসনা বেগম চৌধুরী, শ্যামলী বেগম চৌধুরী, জুহি মালাকার, নমিতা মালাকার, বাবলি, লাভলি, তারপর আছেন আমাদের বৃষ্টিনাথ, পিঙ্কিনাথ, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, আর
1: আচ্ছা,
0: কুমারঘাট থেকে শুনবে অম্বালিকা ভট্টাচার্য, আর আমাদের আর একটা ভাই আছে ওই ত্রিপুরারি, নামটা হলো ওই বিশ্বজিৎ পাল, আর আমার ছোট ভাই দেবজিৎ দাস।
1: ঠিক আছে,
0: শুনবে, যাই হোক, ভালো থাকুন দিদিভাই,
1: হ্যাঁ, আপনারাও ভালো
0: ভালো
1: থাকুন,
0: রাখুন, নমস্কার।
1: সবাইকে নিয়ে শুনুন আপনার
0: হুম,
1: পছন্দের গান
0: ঠিক আছে,
1: ভূপেন হাজারিকার কণ্ঠে।

0: হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: নমস্কার। আমি কথা বলছি বাগরিপাড় বালিগাং থেকে, প্রতিভা দত্ত।
0: আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার।
1: কেমন আছেন বলুন?
0: খুব ভালো আছি। আপনার
1: অনেক দিন পর আপনার সঙ্গে আজ কথা।
0: হ্যাঁ, আমারও আপনার সাথে অনেক দিন পরে কথা হলো। কেমন আছেন আপনারা?
1: হ্যাঁ, খুব ভালো আছি দিদি।
0: আচ্ছা
1: খুব
0: আচ্ছা,
1: ভালো আছি।
0: তা কি গান শুনতে চাইছেন আজকে?
1: আজ আমি আমার স্বামীর পছন্দ অনুযায়ী গান শুনবো।
0: আচ্ছা,
1: কলকাপাড়ের নীল শাড়িটি প্রথম দেখেছি,
0: ঠিক
1: সেই
0: আছে।
1: শাড়িটি আজ তোমায় পড়তে বলেছি।
0: আচ্ছা আচ্ছা, বাহ, ভারী সুন্দর।
1: হ্যাঁ, গানটা খুব সুন্দর, উনি খুব মানে পছন্দ করেন এই গানটি।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
1: আর আমার সঙ্গে যারা রয়েছেন,
0: হুম
1: প্রথমেই আমার ভাই রয়েছেন,
0: হুম
1: মানে ওনাকে আমার নিজের ভাইয়ের মতো শ্রদ্ধা করি,
0: হুম হুম
1: এই উজানগর থেকে দাদা জওহরলাল বর্মন।
0: আচ্ছা আচ্ছা,
1: আরেকজন দাদা আছেন প্রেমজিৎ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, রাজা মালাকার,
0: হুম
1: আর দিদি মনিকা দত্ত,
0: হুম
1: আর রয়েছেন পূর্ণিমা দত্ত, রুমা দত্ত। আর এই মুহূর্তে যারা যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আর আমার ছেলে কৃষ্ণচন্দ্রও শুনবে।
0: আচ্ছা ঠিক আছে,
1: সবাইকে নিয়ে শুনবো, আপনি শুনবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আপনারাও ভালো থাকবেন। নমস্কার।
1: নমস্কার।
0: এবারের গানটি কুমার শানুর কণ্ঠে।

0: হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: আমি হাইলাকান্দি মোহনপুর থেকে বলছি, শঙ্কর রায়।
0: আচ্ছা, আপনি কি প্রথম কথা বলছেন?
1: না না, আমি অনেক দিন ফোন করেছি, আমি অনেক পুরনো শ্রোতা।
0: আচ্ছা আচ্ছা,
1: কেমন আছেন আপনি?
0: ভালো আছি, ভালো আছি। আপনি কেমন আছেন বলুন।
1: হ্যাঁ, আমি খুব ভালো আছি।
0: আচ্ছা, তা কি গান শুনতে চাইছেন?
1: আজ গান শুনবো রুনালালার কণ্ঠে, স্টেশনে রেলগাড়িটা মাপিয়া চলে ঘড়ির কাঁটা।
0: আচ্ছা, ঠিক আছে,
1: এই গানটি শুনবো। আর আমার সঙ্গে যারা রয়েছেন, উজানগর থেকে আছেন জহর বর্মন, আর আছেন কমরুল হক মজুমদার, আর অনুপ কুমার ভট্টাচার্য, আর যারা এই অনুষ্ঠানটি নিয়মিত শুনেন ওরা সবাইকে নিয়ে,
0: সবাইকে নিয়ে শুনবেন। ঠিক আছে, শুনুন তাহলে আপনার পছন্দের গান রুনা লায়লার কণ্ঠে।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি আমি বাদল খটিয়াল বলছি, পশ্চিমবঙ্গ হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে।
0: আপনি রেডিও,
1: হ্যাঁ
0: একটা কথা বলছি, একটা কথা বলছি, আপনি রেডিওর পাশ থেকে একটু সরে আসুন।
1: আচ্ছা, না দিদি আমি ট্রেনের মধ্যে আছি, ট্রেনে।
0: আচ্ছা আচ্ছা, তাই অন্য একটা আওয়াজ আসছে। আচ্ছা আচ্ছা, বলুন।
1: আর দিদি আমি গান শুনতে চাই কিশোর কুমার কণ্ঠে, তারে আমি চোখে থেকিনি।
0: আচ্ছা ঠিক আছে।
1: এই এই অনুষ্ঠানে দিদি অনেক আগে আমি ফোন করতাম, আজকে করলাম। আর এই গানটা যাকে নিয়ে শুনবো দিদি, আছে সঙ্গীতা দেবনাথ, তারপরে হচ্ছে কণিকা দেবনাথ, আশুতোষ দেবনাথ, প্রেমজিৎ চক্রবর্তী, অনুপ কুমার ভট্টাচার্য, আর বুল্টি দাস, আছেন আমার পশ্চিমবঙ্গের বন্ধু লালন ঘরামি। সেই সঙ্গে দিদি আপনাকে নিয়ে গানটা শুনবো।
0: নিশ্চয়ই নিশ্চয়ই শুনুন।
1: ভালো থাকবেন দিদি, ভালো থাকবেন দিদি, নমস্কার।
0: নমস্কার, আপনারাও ভালো থাকবেন। কিশোর কুমারের কণ্ঠে এবারের গানটি।

0: হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: নমস্কার গ্রহণ করবেন।
0: নমস্কার,
1: আমি এই মুহূর্তে হাইলাকান্দি লক্ষ্মী শহর থেকে বলছি, কামরুল হক মজুমদার।
0: আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি?
1: হ্যাঁ, খুব ভালো রয়েছে। আপনি কেমন আছেন?
0: খুব ভালো আছি।
1: এবার গানের প্রসঙ্গে চলে যাই।
0: হ্যাঁ হ্যাঁ, কি গান শুনতে চাইছেন বলুন।
1: গান শুনবো রুনা লালার কণ্ঠে, যেজন প্রেমের বাদ জেনে না তার সঙ্গে নাইলে না গেনা।
0: আচ্ছা ঠিক আছে,
1: হবে তো গান গানি?
0: হ্যাঁ হ্যাঁ, হবে, নিশ্চয়ই হবে।
1: যারা শুনবেন দুই একজনের নাম বলতে পারি?
0: হ্যাঁ পারেন, নিশ্চয়ই পারেন।
1: প্রথমত শুনবেন অনুপ কুমার ভট্টাচার্য, রামকৃষ্ণনগর থেকে, উনার সহধর্মিণী সুতপা ভট্টাচার্য। আর জওহরলাল বর্মন শুনবেন উজ্জয়িনীনগর থেকে, প্রেমজিৎ চক্রবর্তী শুনবেন রাজনগর থেকে, লালা থেকে গ্রাম তো পুরকাশিত। আর মোটামুটি পুরকাশিত পরিবারের সবাই। আর আমাদের এই হাইলাকান্দি লক্ষ্মীশ্বরে আরেকজন খুব ভালো একজন শ্রোতা রয়েছেন, রাজা মানা খান, উনিও শুনবেন। আর নিয়মিত যারা এই অনুষ্ঠান শুনেন সবার জন্য রইল, আর যারা অনুষ্ঠানে চেষ্টা করে লাইন পাচ্ছেন না তাদের জন্য রইল।
0: আচ্ছা,
1: আর একদম আপনি শুনতে তো আর একদম ভুলবেন না।
0: না না, নিশ্চয়ই না, ঠিক আছে, শুনুন তাহলে আপনার পছন্দের গান রুনা লায়লার কণ্ঠে।
1: হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন।
0: নমস্কার, আপনারাও ভালো থাকবেন।

0: হ্যালো,
1: নমস্কার নবেন দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি কৈলাসহর ত্রিপুরা থেকে আশুতোষ দেবনাথ বলছি।
0: আচ্ছা আচ্ছা, বলুন কেমন আছেন।
1: অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে সুরের বেলাতে যুক্ত করেছেন, আমাকে অনুরোধের গান শোনার সুযোগ করে দিয়ে।
0: না না না, আপনার চেষ্টায়, আপনার চেষ্টায় আপনি পেয়েছেন, আমাকে ধন্যবাদ দিতে হবে না, কিন্তু আপনার সাথে কথা বলতে পারছি এটা আমারও খুব ভালো লাগছে।
1: আমারও ভীষণ ভালো লাগছে দিদি। আর আপনি যখনই আসেন, প্রথম যেদিন আপনার সঙ্গে কথা হয়েছিল কয়েক বছর আগের কথা, প্রথম দিনেই আপনাকে ভালো লেগেছিল।
0: বাহ, অনেক ধন্যবাদ আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য।
1: আর আপনার প্রেজেন্টেশন খুব দারুণ হয় দিদি।
0: ধন্যবাদ, বলুন কি গান শুনতে চাইছেন।
1: আজকে 1974 এ রিলিজ হয়েছিল একখানা কালজয়ী গান, গানটা হচ্ছে যেতে যেতে পথে হলো দেরি। রাহুল দেববর্মন জি সুর দিয়ে সাজিয়েছেন আর উনি গানটি গেয়েছেন, আর গানটির রূপ দিয়েছেন বাংলা সঙ্গীত জগতের সব থেকে বড় রাইটার গৌরীপ্রসন্ন মজুমদার।
0: আচ্ছা,
1: আর এই গানটি দিদি আপনাকে নিয়ে শুনবো, আর ওয়েস্ট বেঙ্গল থেকে শুনবেন লালন ভরানী, বাদল খুটিয়াল, আসাম থেকে জহরলাল দাদা, প্রেমজিৎ দাদা, রামটক ভাই, রাজা ভাই, বুলটি ভুন ত্রিপুরা থেকে, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে নিয়ে শুনবেন।
0: ঠিক আছে, শুনুন তাহলে আপনার পছন্দের গান। এবারে শিল্পী রাহুল দেববর্মন।

0: হ্যালো,
1: হ্যালো দিদি, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি হাওড়া গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: আচ্ছা আচ্ছা, বলুন কেমন
1: দিদি,
0: আছেন?
1: আমাকে নচিকেতার কণ্ঠে গান শোনাবেন।
0: আচ্ছা,
1: এই বেশ ভালো আছে, এই গানটা
0: ঠিক আছে,
1: শোনাবেন?
0: ঠিক আছে, শুনিয়ে দেব।
1: যাদেরকে নিয়ে শুনবো,
0: হ্যাঁ,
1: আমার সঙ্গে রয়েছেন বাদল ঘটিয়াল, প্রেমজিৎ চক্রবর্তী, দেবজিৎ দাস, বুল্টি দাস, আনন্দ ধারা, এবং এই মতো যারা শুনছেন
0: সবাইকে নিয়ে
1: শুনবো। আর আপনাদের অনুষ্ঠান শুনি, খুব ভালো লাগে।
0: ধন্যবাদ,
1: নমস্কার দিদি, ভালো থাকুন।
0: নমস্কার।

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাচারি নেই, হাজিরা কামাই নেই, শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই, সময় দেই না বলে।

বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। ভাবার সময় আছে তবুও ভাবনা নেই, পার্কেতে ঘোরা নেই, সিনেমায় যাওয়া নেই, ভর্তি যুবকদের যাতনার সীমা নেই, শিহরণ আনে প্রেমে এমন বাতাস নেই, যুবতীর কটাক্ষ ছিঁড়ে দেয় এবক্ষ হায় রে এমন দিনে সেই অবকাশ নেই, চাল নেই, ডাল নেই, পয়সার দাম নেই, তবুও টিভি স্ক্রিনে খেলার বিরাম নেই, নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই।

0: হ্যালো
1: হ্যালো, নমস্কার গ্রহণ করবেন দিদি ভাই।
0: নমস্কার, হ্যাঁ কে বলছেন?
1: আমি হাইলাকান্দি লক্ষ্মী শহর থেকে রাজামালাকার বলছি।
0: কি গান শুনতে চাইছেন বলুন।
1: আজকে আমি শিল্পী পছন্দ করে দিচ্ছি, আপনি গান শুনিয়ে দেবেন। ভূপেন হাজারিকার কণ্ঠে যে কোনো একটি গান শুনে দিলেই হবে। আর সঙ্গে মা দীপালি মালাকার আপনি রয়েছেন, আর এই মুহূর্তে যারা যারা শুনছেন তাদের সবাইকে নিয়ে শুনবো।
0: ঠিক আছে,
1: খুব ভালো থাকুন দিদি ভাই। নমস্কার।
0: আপনারাও ভালো থাকুন। নমস্কার।

0: শুনি শুনি পদধ্বনি শুনি পদধ্বনি শুনি।
1: শ্রোতা বন্ধুরা, এবারে বিদায় নেবার পালা। তাই যাবার আগে আপনাদের আবারও জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।
2: সুরের ভেলা অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কবির সুমন।

আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29:45। বাংলায় জাতীয় সংবাদ শুনবেন কলকাতা কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। G7 শীর্ষ সম্মেলনে শ্রী মোদী সামুদ্রিক জলপথে নিরাপত্তা এবং সংঘাতের বিপদ থেকে নাবিকদের জীবন সুরক্ষিত রাখার জন্য সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধিতে আলোকপাত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতে বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশে ব্যবস্থাপনা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেছেন। প্রধানমন্ত্রীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরুষদের ক্রিকেটের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান আজ টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত।

খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। সেখানেই বসবাসরত ভারতীয় সম্প্রদায় শ্রী মোদীকে অভ্যর্থনা জানাতে উৎসুক হয়ে রয়েছে, চলছে যাবতীয় প্রস্তুতি। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, আগামীকাল সকালে প্রধানমন্ত্রী মোদী সেখানকার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে তিনি ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি ও উদ্ভাবন অনুষ্ঠান ভিভাটেক সম্মেলনে অংশ নেবেন, সেখানে শ্রী মোদী বক্তব্য রাখতে পারেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন। এদিকে প্রধানমন্ত্রী মোদী সামুদ্রিক জলপথে নিরাপত্তা এবং সংঘাতের বিপদ থেকে নাবিকদের জীবন সুরক্ষিত রাখার জন্য দেশের সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের এভিও G7 শীর্ষ সম্মেলনে শ্রী মোদী বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে বিশ্ব বাণিজ্য বিঘ্নিত হয়েছে, ঘটেছে প্রাণহানিও। সামুদ্রিক বাণিজ্যের উদ্ভূত ঝুঁকি এবং অস্থিরতার ফলে মৃত্যুর উল্লেখ করে শ্রী মোদী বলেন, নাবিকদের জীবন রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতার উল্লেখযোগ্য বিকাশের উপর আলোকপাত করেছেন। সমাজ মাধ্যমে তাঁর অ্যাকাউন্টে মাইগভের থ্রেড শেয়ার করে শ্রী মোদী কিভাবে দেশ আকাশ ভূমি এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে তা ব্যাখ্যা করেন। দেশের নিরাপত্তায় আত্মনির্ভরতা ও দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর বিকাশের কথাও প্রধানমন্ত্রী ওই পোস্টে জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গত 12 বছরে ভারতকে নিরাপত্তার এক দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করেছে। এর ফলে নাগরিকরা যেমন একদিকে সুরক্ষা পাচ্ছেন, অন্যদিকে শত্রুদের ওপর আঘাত হানা সম্ভব হচ্ছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, সার্জিক্যাল স্ট্রাইক, বিমান হামলা ও অপারেশন সিন্দুর সীমান্তের ওপারে শত্রুদের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এছাড়াও 370 ধারা বাতিল, মাওবাদীদের মোকাবিলা করতে ভারত সরকারের অঙ্গীকার গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি জানান, আগের অর্থবর্ষের 1,54,000 কোটি টাকার উৎপাদনের তুলনায় এবছর 15.6% বৃদ্ধি হয়েছে। 2013-14 অর্থবর্ষের 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন 4 গুণ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ভারতের প্রতিরক্ষা উৎপাদনে এই উল্লেখযোগ্য বৃদ্ধি প্রতিরক্ষা উৎপাদন বিভাগ এবং অন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভারত ও থাইল্যান্ড তাদের 10ম প্রতিরক্ষা আলোচনায় উৎপাদন, গবেষণা, উদ্ভাবন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে। ব্যাংককে গতকাল এই আলোচনায় যৌথভাবে পৌরোহিত্য করেন থাইল্যান্ডের প্রতিরক্ষা বিষয়ক সচিব অ্যাডমিরাল নুপটাপোল ডিউভানিজ এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব সত্যজিৎ মোহান্তি। এবারের গুরুত্বপূর্ণ বৈঠকে উভয় দেশই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে মত বিনিময় করেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মোনাকোর দ্বিতীয় প্রিন্স অ্যালবার্টের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে দুই দেশ সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি, উদ্ভাবন এবং উদীয়মান প্রযুক্তির মতো ক্ষেত্রগুলির সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে। এছাড়া তিনি দ্বিতীয় প্রিন্স অ্যালবার্টকে ভারত ইনোভেটস 2026 সম্পর্কে বিস্তারিত জানান। ফ্রান্সের নিসে এই অনুষ্ঠান গতকালই শেষ হয়েছে। শ্রী গোয়েল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী দিনে ভারত ও মোনাকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন দিকে প্রসারিত হবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বীরনায়ক মহারানা প্রতাপের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী বিড়লা বলেছেন, মহারানা প্রতাপের আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা, দেশপ্রেম মানুষ চিরদিন মনে রাখবে। তিনি আরও বলেন, চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মহারানা আদর্শ দেশমাতৃকার সম্মান রক্ষায় আপোষ করেননি। হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপের আত্মত্যাগ অদম্য ইচ্ছাশক্তির প্রতিফলন। বিশ্ব খরা ও মরুপ্রসার প্রতিরোধ দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভূমি সংরক্ষণের গুরুত্ব স্মরণে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি বলেন, ভূমি বাস্তুতন্ত্রের ভিত্তি ও পুষ্টি ও শক্তির উৎস। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তুলতে ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধারে সকলকে একযোগে কাজ করার আবেদন জানান তিনি। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 9:30 গীতাঞ্জলি, DTH ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি

0: কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং ফসলের নাড়া পোড়ানোর দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে শ্রী চৌহান বলেন, নাড়া পোড়ানোর ফলে পরিবেশ শুধুমাত্র দূষিত হয় না, নষ্ট হয় মাটির উর্বরতা, ছোটখাটো উপকারী কীটপতঙ্গ মারা পড়ে, ফলে নষ্ট হয় পৃথিবীর ভারসাম্য। তিনি জানান, চলতি বছরে বিভিন্ন রাজ্যে এ সংক্রান্ত একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 46,000-এর বেশি শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা যন্ত্র বিতরণ, 910টি কাস্টম হায়ারিং কেন্দ্র স্থাপন সহ নানা কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ সকালে বাগবাজারের মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঝাঁটা হাতে তাদের গঙ্গার ঘাটে সিঁড়ি পরিষ্কার করতে দেখা যায়। সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন, নমামি গঙ্গে প্রকল্পের আওতায় গঙ্গাকে দূষণমুক্ত করার কাজ শুরু হয়েছে। স্বচ্ছ ও সুন্দর বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
1: নমামি গঙ্গে স্কিম মে ইহা বাঙ্গাল মে কাম নেই হুয়া, এসটিপি কা লিয়ে ল্যান্ড প্রোভাইড নেই কিয়া, তা গঙ্গা কো ক্লিন করনা চাহিয়ে, আচ্ছা করনা চাহিয়ে, এ কাম শুরু হুয়া। হমারে কলকাতা কর্পোরেশন কেএমসি কা অ্যাডমিনিস্ট্রেটর, উনকা লিডারশিপ মে মন্ত্রী জি হ্যায়, উনকা নিগরানি মে পুরা কাম চল রহা হ্যায়।
0: পশ্চিমবঙ্গে জেলায় জেলায় জনকল্যাণ শিবিরে বিপুল জনসমাগমের কারণে এই শিবিরগুলির মেয়াদ আরো একদিন বাড়িয়েছে রাজ্য সরকার। আজই শিবির শেষ হওয়ার কথা ছিল, পরিবর্তে আগামীকাল শুক্রবার 18 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর পুদুচেরি মন্ত্রিসভায় আজ তিনজন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। লোকনিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের বিধায়ক পি রাজাভেলু ও ভিপি শিভাকরুন্দু এবং বিজেপি বিধায়ক জিএনএস রাজশেখরনকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান উপরাজ্যপাল কে কৈলাসনাথন। বিজেপি নিট পরীক্ষার্থীদের উপর অহেতুক চাপ সৃষ্টি করায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধীর ভূমিকার কড়া সমালোচনা করেছেন। দলের সদর দপ্তরে আজ এক অনুষ্ঠানে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, স্বচ্ছতা বজায় রাখতেই ফের পরীক্ষা নেওয়া হচ্ছে, সমগ্র ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সরকার সব রকম পদক্ষেপ নিচ্ছে। এখন বিশ্বকাপ ফুটবলে খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস স্টেডিয়ামে আজ তারা 3-0 গোলে হারিয়ে দেয় আলজেরিয়াকে। ম্যাচের 17, 60 ও 76 মিনিটে গোল করে হ্যাট্রিক করেন লিওনেল মেসি। এর ফলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি যুগ্মভাবে জার্মানির মিরাসলভ ক্লোজের সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। উভয়ই বিশ্বকাপে 16টি করে গোল করেছেন। অন্য এক খেলায় আজ সান্তা ক্লারা স্টেডিয়ামে গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডনকে 3-1 গোলে পরাজিত করেছে। পুরুষদের ক্রিকেটে আজ লখনৌয়ের একানা স্টেডিয়ামে 3-ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ভারত 2 ওভারে 1 উইকেট হারিয়ে 9 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত 1 দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির উপর আলোকপাত করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী শিলচর।
3: কম সুদে লোন চাও তাও অ্যাপ থেকে,
4: বা ফাঁদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
5: আরবিআই এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: এবারে শুনবেন লোকগীতি সালাবাত মাহাতোর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন সালাবাত মাহাতোর কণ্ঠে লোকগীতি। আকাশবাণী শিলচর। এবারে শুনবেন ভজন দীপশ্রী গোস্বামীর পরিবেশনায়।

0: কৃষক ভাই বোনেদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন। প্রতিদিনই আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি, বিশেষ করে আমাদের কৃষক ভাই বোনেরা খোলা জায়গায় কাজ করেন, রোদে পড়েন, জলে ভেজেন, আপনারা নিজেদের স্বাস্থ্যের অবশ্যই খেয়াল রাখবেন। আর তার পাশাপাশি খেয়াল রাখবেন নিজেদের গবাদি পশুদের। সেই প্রেক্ষিতেই আজ আসরে আমরা প্রথমে শুনব আধুনিক পদ্ধতিতে গোপালন, এই নিয়ে একটি কথিকা বলেছেন শ্যামসুন্দর দত্তপুরকায়স্থ।
1: আমাদের প্রথমে উন্নত পদ্ধতিতে গোপালন করতে হলেই জানতে হবে গোপালনের ব্যাকগ্রাউন্ডটা কি। আমাদের সারা পৃথিবীতে যা গোসম্পদ আছে তার 23% আছে আমাদের ভারতেই। 23% গোসম্পদ থেকেও আমরা কিন্তু আশানুরূপ দুগ্ধ উৎপাদনে সক্ষম হচ্ছি না,
2: হচ্ছে না,
1: মাত্র আমরা 13% দুগ্ধ উৎপাদন করতে পারছি।
2: যদিও সংখ্যক গোসম্পদ আমাদের রয়েছে,
1: তা সত্ত্বেও আমরা পাচ্ছি না। তাহলে আমরা দেখতে হবে আমাদের এতদঞ্চলে, অর্থাৎ ভারতবর্ষে বা আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে সম্পদ, যে সমস্ত গো প্রজাতি আছে, কাঙ্ক্রেজ যেটা নাকি গুজরাটে পাওয়া যায়, শাহিওয়াল, থারপারকার, গির, তারপরে

0: এই সমস্ত বিভিন্ন প্রজাতির গরুর মধ্যে আমাদের পরীক্ষিত সত্য জার্সিটাই আমাদের এতদিন চলে সার্ভাইভ করতে পারছে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অর্জন করেছে এবং দুগ্ধ উৎপাদনেও বিশেষ দক্ষতা দেখাতে পেরেছে।
1: যে জাতগুলো বললেন সেই জাতগুলোকে আমাদের ভারতবর্ষে
0: আছে, গুজরাটে আছে, তারপরে সেই যেটা কাঙ্ক্রেজ সেটা গুজরাটে পাওয়া যায়, শাহিওয়াল, থারপারকার, রেড সিন্ধি, গির, তারপরে কুমার মঙ্গল, এরকম অনেকগুলো জাত আছে, কৃষ্ণা ভেলি আছে।
1: সেটা কি আমাদের স্থানীয় জাতের চেয়ে অনেক উন্নত?
0: স্থানীয় জাতের চেয়ে অনেক উন্নত, কিন্তু দেখা যায় এইগুলো আমাদের এই উত্তর পূর্বাঞ্চল তথা আসামে আনলে সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা সেরকম অর্জন করতে পারে না এবং খাওয়া খরচা বেশি হয়ে যায়।
1: আচ্ছা,
0: দুধ উৎপাদনের
1: মানে খাদ্য উৎপাদনের চেয়ে
0: যোগানটা কম, তাই আমরা জার্সিটাই আমাদের আসাম ভেটেরিনারি ডিপার্টমেন্টে জার্সিটাকেই প্রেফার করেছে এবং এটা পরীক্ষিত সত্য।
1: আচ্ছা, অর্থাৎ যোগান অনুপাতে
0: উৎপাদনটা বেশি।
1: আচ্ছা,
0: আমরা ধরেন একটা জার্সি যদি আমরা কৃত্রিম প্রজননের দ্বারা, কৃত্রিম প্রজনন করতে গেলেই আমাদের ডিপার্টমেন্টের যে স্কিম 50% পিওর জার্সি এবং 50% দেশি উন্নত জাতের দেশি, এটাতে আমরা ক্রস করিয়ে যা পেয়েছি সেটাই ভালো উৎপাদন ক্ষমতা।
1: উৎপাদন ক্ষমতা যেটা বললেন
0: যে দেশি গরু একটা 1.5 থেকে 2 লিটার দুধ দেয়, যা খাওয়া খরচা সেই খরচা দিয়েই, সেই সমান খরচাই আমরা 6 থেকে 7 লিটার দুধ পাওয়া গরু তৈরি করতে পারি।
1: আচ্ছা,
0: কিন্তু করতে গেলেই আমাদের কৃত্রিম প্রজনন আমাদের কৃত্রিম প্রজনন করাতে হবে।
1: যেটা বলতে চাইছেন যে স্থানীয় যেটা আমাদের গরু বা গোসম্পদ রয়েছে তার উৎপাদন ক্ষমতাটা বৃদ্ধি পাবে যদি আমরা সংকর জাতের যেটা আমরা ক্রস বললেন আপনি যে জার্সি গরু, সেটা যদি আমরা বিস্তৃতভাবে একটু আলোচনা করি যে সেই কৃত্রিম প্রজননের ব্যাপারটা কিভাবে কৃষক ভাই বোনেরা করাবেন, অর্থাৎ স্থানীয় গাভীকে কিভাবে সংকটজাত গাভীতে পরিণত করবেন, সেটা যদি একটু আলোচনা করেন।
0: কৃত্রিম প্রজনন করাতে হলে আমাদের যে স্থানীয় গরু তার ভিতরে দেখতে হবে, মানে ছোট থেকেই জন্মের সময় ওর ওজন কত।
1: আচ্ছা,
0: ওজনটা যদি মিনিমাম 16 কেজি হয় তাহলে এটা ভালো বাছুর।
1: আচ্ছা,
0: তারপরে তার গ্রোথ রেট কিরকম, এক মাস পরে দেখবেন গ্রোথটা কিরকম হচ্ছে, ঠিক এইভাবে সেই বাছুরটা যদি 2 বছর বা 2.5 বছরে হিটে আসে, মানে প্রজনন ক্ষমতা প্রাপ্ত হয়, তাহলে ধরে নিতে হবে এটা ভালো গরু, ভালো বাছুর, তাহলে ওই বাছুরটাকে কৃত্রিম প্রজননের আওতায় আনতে হবে।
1: কৃত্রিম প্রজনন স্থানীয় বলদকে দিয়ে
0: না করিয়ে আমাদের আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এখন হিমায়িত শুক্র,
1: কৃত্রিম ভাবে
0: হিমায়িত শুক্র, দ্যাট ইজ আমাদের লেটেস্ট টেকনোলজি, ফ্রোজেন সিমেন বলি,
1: সেটা
0: আমাদের প্রত্যেক সাব সেন্টার এবং ভেটেনারি হসপিটালে আছে।
1: না না, সেটা আমি বলছি না যে আপনারা সংগ্রহ করছেন, সেটা কোথেকে সংগ্রহ করছেন?
0: আমাদের এখানে এই যাতে ঘুঙ্গুরে আমাদের ফ্রোজেন সিমেন সেন্টার
1: শুক্রটা,
0: উন্নত মানের জার্সি সার থেকে, এবং জার্সি সারেরও আবার কতগুলো টেকনিক্যাল কোয়ালিফিকেশন আছে, সার রিভলিউশন করতে হয় করে কোন সার দিলে ভালো হবে। আর কৃত্রিম প্রজনন করলে আরেকটা ভালো হয়, জনে জন্মসূত্রে কিছু রোগ পেয়ে যায় আমাদের গরুগুলো, কৃত্রিম প্রজনন করালে সেটার থেকে বেঁচে যাবে গরুগুলো।
1: আচ্ছা,
0: কৃত্রিম প্রজনন করালে
1: অনেক রোগ
0: এবং মানে জন্মসূত্রে কিছু রোগ যে আসে সেগুলো আসবে না। আর প্রজনন করালে তাড়াতাড়ি হিটে আসে, একটা দেশি বাছুর 3 বছর 4 বছরের আগে হিটে আসে না, অর্থাৎ প্রজনন ক্ষমতা প্রাপ্ত হয় না। হোয়ারেজ আমাদের আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের যে বাচ্চাগুলো সেটা 18 থেকে 24 মাসের ভিতরে হিটে এসে যায়।
1: আচ্ছা, মানে গরম হয়,
0: গরম হয়।
1: আচ্ছা,
0: তারপরে দুধের কোয়ান্টিটিও বেড়ে যায়, দুধের লেন্থ, দুধ দেওয়ার লেন্থটাও বেড়ে যায়,
1: মানে অনেক
0: আমরা দুধটা আমরা মানে দুয়াই না, পরবর্তী ল্যাকটেশনে যাতে দুধটা বাড়ে সেই জন্য আমরা ধরেন 10 মাস পর্যন্ত দুয়াই, জন্মের 10 মাস পর্যন্ত, এরপরে ইচ্ছে করে আমরা বন্ধ করে দিই।
1: অর্থাৎ জার্সি গরুর ব্যাপার বলছেন আপনি, বা উন্নত উৎপাদন ক্ষম, যে
0: কারণ না হলে নেক্সট ইয়েতে ইলেকট্রিশনে দুধের ইয়েটা আমরা পাই, কম পাবো, তাই আমরা ইচ্ছা করি আমরা কমিয়ে দিতে হয়। আর উন্নত পদ্ধতি গোপালন করতে হলে গুহাল ঘরের কথাটা চিন্তা করতে হবে।
1: সেটা অবশ্যই, আমি এই প্রসঙ্গে আসছিলাম যে কিভাবে পালন করবেন, জার্সি গরু সাধারণত একটু স্পর্শকাতর, যেটাকে বলে একটু যত্ন বেশি করতে হবে স্থানীয় গরুর চেয়ে, সেটা কিভাবে করবেন তারা, অর্থাৎ গোয়াল ঘরটা এইভাবে কিভাবে তৈরি করবেন?
0: একটু উঁচু জায়গা হতে হবে গোয়াল ঘরে, যাতে প্রখর রোদ পড়ে এবং ছায়ার

0: কিছু প্রয়োজন থাকে।
1: আচ্ছা,
0: এবং রোদটা এমন ভাবে যাতে নালা বা ঘাসের উপরে যাতে রোদ পড়ে, ঘাসের উপরে রোদ পড়লে অনেক রোদের মধ্যে ভিটামিন ডি থাকে, ঘাসের সাথে সেটা সংক্রমিত হয়ে যাবে। তারপরে নালা নর্দমাতে যদি রোদ পড়ে তাহলে সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে না। আর ছায়ারও কিছু প্রয়োজন আছে, আর উঁচু জায়গায় হওয়া উচিত, স্যাঁতস্যাঁতে জায়গায় না। আর গ্রামাঞ্চলে আমাদের খড়ের তৈরি হলেই ভালো, কম খরচায় হয়, আননেসারি খরচ বাড়িয়ে ওইদিকে প্রফিট রেশিওটা কমে যাবে। আর অথবা দেওয়া যায়, যদি খড়ের দাম বেশি হয় তাহলে অ্যাসবেস্টাস সিট দেওয়া যায়, তাহলে দিলে ভালো রুফিংটা ছাদটা।
1: যেটা বললেন যে আপনি প্রখর রোদ পড়বে যে জায়গাটা, একটু উঁচু জায়গায় গোয়াল ঘরটা তৈরি করতে হবে। আর একটা নিশ্চয়ই করবেন যেটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা, কিন্তু
0: এটা খুব গুরুত্বপূর্ণ। আর আমাদের গোয়ালি ঘরে কেউ মানে যেন ফুটপাত টাচ না করে গোয়ালি ঘরে ঢুকতে না পারেন, আমাদের পায়ের সাথে অনেক রোগ বীজাণু চলে আসে, সেই জন্য ফুটপাতটা অবশ্যই নজর দিতে হবে।
1: ফুটপাত বা হাত পা ধুয়ে
0: না, ফুটপাত তাহলে গোয়ালি ঘরে ঢুকবার জন্য কার্তিক জাস্ট আগ মুহূর্তেই একটা জায়গা রাখা হয়, সেখানে এই ডেটল জল অথবা ব্লিচিং ইসের এনি অ্যান্টিসেপ্টিক দেওয়া হয়, ওই পায়ে বা জুতো পরে গেলে বা পাও গেলে ওটা মুছে ওখানটায় পাওটা ভিজিয়ে গোয়ালি ঘরে ঢুকতে হবে, তাহলে কোনো রোগ বীজাণু বাইরে থেকে
1: সংক্রমণটা
0: হয় করা যায়।
1: তো যেটা বললেন স্থানীয় গরুর যে রোগ, যে রোগ হয়ে থাকে তাই না, আর যেটা আপনি বললেন সংকর
0: জাতের
1: অর্থাৎ উন্নত জাতের রোগ, তো একই
0: রকম
1: একই রকম হয়ে থাকে। তো যেটা বলছেন রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি হচ্ছে উন্নত জাতের
0: প্রণালীতে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করালে,
1: নিশ্চয়ই
0: যেহেতু সারটা উন্নত জাতের, সেই জন্য জেনারেশনটা আপগ্রেডেড হবে, বেমার প্রতিরোধ শক্তিও বাড়বে তার জন্মসূত্রেই।
1: নিশ্চয়ই তো তাদেরকে কোনো ধরনের রোগ হয় না?
0: হয়, তাই আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে আমাদের ডিপার্টমেন্টে।
1: সেটা কি ধরনের রোগ হতে পারে বা কি পদ্ধতি আপনারা প্রতিরোধ?
0: গলাফুলা রোগ বলি আমরা, হিমোরেজিক সেপ্টিসেমিয়া, সেটার ভ্যাকসিন আছে আমাদের ডিপার্টমেন্টে, আমরা ভ্যাকসিন দেই টাইম টু টাইম। অ্যানথ্রাক্স বলে একটা রোগ আছে, ওটারও আমরা ভ্যাকসিন দেই। তারপরে ব্ল্যাক কোয়াটার জহরবাদ বলি, ওটারও ভ্যাকসিনের ব্যবস্থা আছে। তারপরে আছে FMD ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যাকে আমরা বাতাবেমার বলি, সেটারও ভ্যাকসিন আছে। তারপরে রিন্ডার পেস্ট ছিল গোবসন্ত, সেটা তো নির্মূল হয়ে গেছে, এখন আর কোথাও নাই, আমরা ডিপার্টমেন্ট থেকে ডিক্লেয়ার করছি।
1: তো যেটা বলতে চাইছিলাম যে এই ধরনের রোগের যে প্রতিষেধক ব্যবস্থা আপনারা নিচ্ছেন, সেটা কোন সময়টাতে নিচ্ছেন বাছুরের?
0: এটা আমরা বাছুরের জন্মের ঠিক ৬ মাস পর থেকেই আমরা শুরু করব,
1: শুরু করে
0: শেষ টাইম টু টাইম এক মাস দুই মাস গ্যাপ দিয়ে দিয়ে
1: আচ্ছা
0: আমরা সমস্ত ভ্যাকসিনই দেব।
1: আচ্ছা, সেটা কতদিন পর্যন্ত?
0: সেটা তো চলবে তার বাছুরেরও দিতে হবে, বাছুরের মানে মাকেও মানে গাইটাকেও দিতে হবে, যত গরু আছে সব গরুকেই দিতে হবে, কারণ একটাকে ভ্যাকসিন দিলাম আরেকটাকে দিলাম না, ও আক্রান্ত হয়ে যাবে।
1: নিশ্চয়ই,
0: তাহলে টোটাল ক্যাটল পপুলেশনকেই আমরা ভ্যাকসিনেটেড করব।
1: যেটা বললেন যে ৬ মাস বয়স থেকে যে গরুটাকে আপনারা ভ্যাকসিনেশন করছেন, টিকাকরণ হচ্ছে বাছুরটাকে তাই না, তার কি পরবর্তীতে কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে না?
0: রোগ তো অনেকগুলোই হয়, যেমন হিমোরেজিক সেপ্টিসেমিয়া, অ্যানথ্রাক্স, একটার ভ্যাকসিন করলাম আরেকটা যদি না করে আরেকটা তো হতে পারে।
1: নিশ্চয়ই,
0: তারপরে এক বছর ইন্টারভেলে প্রতি বছরই আমরা ভ্যাকসিন দিতে হয়।
1: আচ্ছা,
0: আমরা দিচ্ছি সেইভাবে। আর তার উপরই সবচেয়ে বড় কথা হচ্ছে নিউট্রিশন, ওকে সুষম খাদ্য খাওয়ানো হবে।
1: অবশ্যই সেই ব্যাপারটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ দুধ একটা সাধারণ গ্রামাঞ্চলে ভাষা বলে গরুর মুখে দুধ,
0: মুখে দুধ,
1: তার মানে যতটা খাবে দুধের পরিমাণটা ততটাই বাড়বে।
0: খাদ্য প্রাণযুক্ত খাদ্য দিতে হবে, ঘাসও উন্নত জাতের ঘাসের চাষ করতে হবে, সেরকম আমাদের ব্যবস্থা আছে, হাইব্রিড ফডার কাল্টিভেশন করতে হবে। তারপরে শুধু ঘাসেই চলবে না, শুকনো খড়ও দিতে হবে, সেটারও প্রয়োজন। তারপরে খাদ্যকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা রাফেজ, একটা কনসেন্ট্রেটেড মিক্সচার, কনসেন্ট্রেটেড মিক্সচারেরও প্রয়োজন আছে।
1: আচ্ছা, সেটা যদি একটু বিস্তারিত বলেন, শুকনো খাবার কনসেন্ট্রেট যেটা বলছেন।
0: শুকনো খাবার মানে খড় জাতীয় জিনিস, আমরা যে মানে এটাও দিতে হয়,
1: ধানের খড়,
0: ধানের খড়টা দিতে হয়, এটা কেটে কুচি কুচি করে কেটে, সেই জন্য চেফ কাটার মেশিন আছে, বা এমনি যদি সময় থাকে কেউ হাতে কাটতে পারে, সময় সাপেক্ষ আজকাল চেফ কাটার মেশিন আমাদের ডিপার্টমেন্টেও দিচ্ছে, সেরকম স্কিম আছে। চেফ কাটার মেশিনে টুকরো টুকরো করে গুড়ের সাথে মিশিয়ে খাওয়ালে পরে ফুডযুক্ত মানে ফুড ভ্যালুযুক্ত আহার হয়ে যাবে,
1: মানে সুষম খাদ্য হয়ে যাবে। যেটা বললেন আপনি, যেটা কাটার জন্য যে যন্ত্রটা আপনাদের বিভাগ থেকে দিচ্ছে, সেটা কিভাবে পাচ্ছেন? গোপালকরা,
0: সেটা গোপালকরা আজকাল তো গাঁও পঞ্চায়েত হয়ে গেছে, গাঁও পঞ্চায়েত লেভেল।

0: ওনারা অ্যাপ্লিকেশন আসবে এবং আমাদের ডিপার্টমেন্টের স্কিম আছে, স্থানীয় ভেটেনারি হসপিটালের ডাক্তার যারা আছেন, এটা মানে গাঁও পঞ্চায়েত থ্রুতে আসবে, আশা করে সিলেকশন করা হবে, কমিটি আছে, গৌ উন্নয়ন সমিতি আছে, কাকে দেওয়া হবে কমিটির লোকরাই ঠিক করবে, তারপরে সেটা পাওয়া যাবে সাবসিডি রেটে। কোন কোন জায়গায় গরিব লোক হলে, বিলো পভার্টি লাইন হলে ফ্রিও পাবেন, সেরকম ব্যবস্থা আছে।
1: সেটা সম্পূর্ণ গাঁও পঞ্চায়েত,
0: গাঁও পঞ্চায়েতের
1: আওতায় রয়েছে, তারাই ঠিক করবে কাকে দেওয়া হবে না দেওয়া হবে।
0: শুধু ডিস্ট্রিবিউশনের দায়িত্ব থাকবে আমাদের ডিপার্টমেন্টে।
1: তো যে রোগগুলোর কথা বললেন একটু একটু আমরা রোগের লক্ষণটা প্রতিকারটা আমরা জেনে নেব। এনথ্রেক্স যেটা বললেন বা মুখের বাত বলা বলা এই এই প্রতিষেধক ব্যবস্থা যদি বা লক্ষণটা যদি বলেন।
0: বাতা বেমারটা হলে আমরা কৃষক বন্ধুরা সবাই জানেন বাতা বেমার, মুখে মুখে জিব্বাটাতে ঘায়ের মতো হয়ে যায়, লালা বেরুতে থাকবে, পায়ের গুড়াতেও ঘায়ের মতো হয়, তখন গরু খাদ্য ছেড়ে দেবে, খাবে না, খেতে কষ্ট হবে, তারপরে জ্বর থাকবে, হাই টেম্পারেচার হবে, শরীরে হাত দিলে জ্বর ভাব অনুভব করবেন, তারপরে গরুটা না খেয়ে খেয়ে শুকিয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে ভেটেনারি চিকিৎসক মানে ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিতে হয়। কোন জায়গায় ভেটেনারি চিকিৎসক না থাকলে আমাদের ক্ষেত্র সহায়ক বন্ধুরা আছেন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে, ওনাদেরকে বললে ওনারা এসে ওয়াশ করে দেবেন, যা যা ট্রিটমেন্ট করতে হয় করবেন, সেটার ব্যবস্থা আছে।
1: সেটা হলো বাত রোগের,
0: তাছাড়া যে গোলাপের বেমার বলে, কেউ বলে গোলাপের, কেউ বলে গোলা ফুলা, আমরা বলি টেকনিক্যালি হিমোরেজিক সেপ্টিসেমিয়া।
1: আচ্ছা,
0: সেটা হলে গলাটা ফুলে যাবে, একটা ঘরঘর আওয়াজ হবে, ঘরঘর আওয়াজ হবে, তখন সঙ্গে সঙ্গে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে, ঔষধ খাওয়াতে হবে। সেই রোগটা খুব যখনই সিমটমটা দেখবেন সাথে সাথে যাবেন, এটা বেশি সময় থাকে না।
1: আচ্ছা,
0: রোগটা আক্রান্ত হওয়ার অল্প সময়ের মধ্যেই পশু মারা যায়, তাই সঙ্গে সঙ্গে রোগটা যখনই আপনার নোটিশে আসবে, যখন নজরে আসবে, তখনই পশু চিকিৎসকের পরামর্শ গোলাপ ফুলাটা।
1: আচ্ছা,
0: তারপরে আছে ব্ল্যাক কোয়ার্টার, জহরবাত।
1: আচ্ছা,
0: এই পায়ের উরাতটা ফুলে যায়, পায়ের নিচের পোর্শন ফুলে যায়, ফুলে একটু টিপলে পরে যেন মনে হয় এটা গর্ত গর্তের মতো লাগছে, তখন এটাকে বলে ব্ল্যাক কোয়ার্টার। সেটার জন্য ভেটেনারি হসপিটাল অথবা যারা ফার্স্ট এড সেন্টার আছে ওখানে খবর নিতে হবে। এবং ইদানিংকালে গোপাল মিত্র করে আমাদের প্যারা ভেটেনারি স্টাফের ব্যবস্থা আছে গ্রামে গ্রামে, ওনারা ওই গোপাল মিত্র বন্ধুরাও আছে, গোপাল মিত্র, ওনারাও শর্ট কোর্স,
1: সরকারি
0: সরকারি ওরা সংস্থা না, গোপাল মিত্র মানে ওরা পার্ট টাইম ওয়ার্কার।
1: আচ্ছা,
0: ওই যে অঙ্গনওয়াড়ি যেরকম ওয়ার্কার আছেন ঠিক সেরকম আমাদের ভেটেনারি ডিপার্টমেন্টেও শর্ট কোর্স দেয়, দুই মাসের ট্রেনিং নিয়ে গোপাল মিত্র বন্ধুরা গ্রামে গ্রামে কাজ করছেন, ওনারাও সিমটম জানেন, ওনাদেরকে বললে ওনারা চিকিৎসার ব্যবস্থা করিয়ে দিবেন। কৃত্রিম প্রজনন কেন্দ্র আছে, হসপিটাল আছে, ওনারা ফার্স্ট এড প্রাথমিক চিকিৎসাটা করবেন, তারপর পশু চিকিৎসকের দ্বারা ওনারা পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করে দেবেন।
1: আর কি ধরনের রোগ হতে পারে? এনথ্রাক্স,
0: এনথ্রাক্সটা সচরাচর খুব কম হয়, ওইটা
1: সেটার লক্ষণ,
0: ওটা লক্ষণটা হলো পায়খানার সাথে রক্ত যাবে।
1: আচ্ছা,
0: পায়খানার সাথে রক্ত যাবে, গলা দিয়ে লালা বেরুবে, ভীষণভাবে লালা বেরুবে, তারপরে হাই টেম্পারেচার থাকবে, তখন আমাদের ভেটেনারি হসপিটালে খবর দিলে পরে আমরা ব্লাড পাঠিয়ে দেব, ব্লাড পাঠিয়ে দেব পরীক্ষা, আমাদের ডিস্ট্রিক্ট ডায়াগনস্টিক ল্যাবরেটরি আছে শিলচরে, যে কোনো স্থানীয় চিকিৎসা কেন্দ্রতে থেকে আমাদের এখানে ব্লাড আসবে, আমরা পরীক্ষা করে বলে দেব এটা এনথ্রাক্স হয়েছে।
1: আচ্ছা,
0: এইভাবে আমাদের এনথ্রাক্সের ভ্যাকসিনের ব্যবস্থা আছে।
1: কি কি রোগ হতে পারে?
0: এনথ্রাক্স হয়, ব্ল্যাক কোয়ার্টার হয়, FMD হয়, ফুট এন্ড মাউথ ডিজিজ।
1: আচ্ছা,
0: তারপরে আরো এছাড়া তো আরো অনেক রোগ আছে যেগুলো রোগের ভ্যাকসিন নেই কিন্তু ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। জ্বর হয় আমাদের, এই মানুষের যেরকমের টিবি হয়, গরু টিবিও হয়।
1: লক্ষণটা
0: ওই তো, আমাদের মানুষের টিবি হলে যেরকম শুকনো কাশি হয় সেরকম থাকবে, গরুটা শুকোতে থাকবে, শুকিয়ে খাওয়া দাওয়া ছেড়ে দেবে, আর এই রিকেটি টাইপ হয়ে যাবে, তখন হসপিটালের ভেটেনারি ডাক্তারের পরামর্শ নিলে চিকিৎসার ব্যবস্থা আছে। সর্বাগ্রে হচ্ছে গরুকে সুষম খাদ্য, মানে যাতে ফুড ভ্যালুযুক্ত খাদ্য খায়, সেটার দিকে নজর রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি হিটে আসবে। এবং যদি মানে ডেকা বাছুর হয়, ডেকা বাছুরটা শক্তিশালী হবে। সর্বাগ্রেই মানে খাওয়ার উপরে যত্ন নিতে হবে এবং ভালো বিশুদ্ধ জলের ব্যবস্থা করতে হবে।
1: আচ্ছা,
0: তারপরে আমরা যদি এটা করতে যাই, মানে উন্নত মানের গরু মানে গোপালন করতে গেলেই আরেকটা জিনিস দেখতে হবে, আমাদের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যদি আমরা গোপালন করি তাহলে কেটেল মানে দুধের মার্কেটিং এর একটা ব্যবস্থা করতে হবে। শুধু গরু দুধ উৎপাদন করলেই হবে না, সেটা বেচবো কোথায়?
1: নিশ্চয়ই
0: মার্কেটিং এর

0: মাথায় রাখতে হবে, সেটা করতে
1: গেলে প্রত্যন্ত অঞ্চলে
0: ভীষণ অসুবিধায় পড়ে,
1: খুব অসুবিধা, মানে
0: টাকায় বিক্রি করতে পারেন না দুধ, সেটা একটা সমস্যা। এত সুন্দর সুন্দর সিস্টেমে করলেন, এখন দুধ বিক্রি করতে না পারলে তো সেটা ইন্ডাস্ট্রি হলো না, সেটা একটা ঝামেলা হয়ে গেল।
1: যে পরিমাণে খরচ হবে গোপালন করতে গিয়ে,
0: যদি আমাদের কৃষক বন্ধুরা গোপালন করেন ডিআরডিএর আওতায়, তাহলে ওখানে মানে প্রাইস ফিক্সেশনের কথা আসবে, দুধ মার্কেটিং এর একটা ব্যাপার আসবে। তারপরে আরেকটা জিনিস লাগে, পাবলিক প্রাইভেট সেক্টর তৈরি করতে হবে, যেটার অভাব আছে। এবং এই যেটা ফার্মার্স গ্রুপ কনসেপ্ট, সেটা এখানে করতে হবে। একজন ফার্মারের অনেক গরু হয়ে গেল, বেচবেন কোথায়? যদি ফার্মার্স গ্রুপ না থাকে, কে কিনবে? বেচবেন কোথায়? সেটা একটা মাথায় রাখতে হবে। শুধু আমরা উন্নত জাতের গোপালন করুন বলেই হবে
1: না,
0: ওইগুলো জিনিস আমার মনে হয় প্রয়োজন।
1: তো যেটা আপনি, আমরা বললাম যে উন্নত পদ্ধতিতে গোপালন, যেটা বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে গোপালন, সেই ব্যাপারে আপনাদের বিভাগীয় তরফ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে?
0: পদক্ষেপ তো আমাদের আর্টিফিশিয়াল ইনসেমিনেশন দেওয়া হচ্ছে, তাছাড়া আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর ব্যবস্থা করা হচ্ছে। যারা গোপালক বন্ধুরা, ওদের যদি সৈম্য জ্ঞান না থাকে,
1: সবসময়
0: আমাদের ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের আওতায়, মানে বিভিন্ন ব্লকে ব্লকে হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং অ্যাওয়ারনেস মিটিং, বিভিন্ন মিটিং হচ্ছে। তারপরে ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প হচ্ছে, ওখানে আমাদের পশু চিকিৎসক, আমাদের ভারপ্রাপ্ত জেলা পশুপালন অফিসার সবাই যাচ্ছেন, বুঝাচ্ছেন। এগুলা আমরা মানে আসল মেইন কথা হলে আমাদের কনসেপ্ট, যেটা ধারণাটা ক্লিয়ার হতে হবে,
1: নিশ্চয়ই
0: না হলে কিছুই হবে না।
1: কারণ যেটা আপনি বললেন, এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলে গোপালন করবেন কিন্তু সেই অনুপাতে দুধ বিক্রি করতে পারছেন না, বা বেশি গরু হয়ে গেলে কোথায় বিক্রি করবেন, কারা নেবেন,
0: এটা হবে সেলফ হেল্প গ্রুপের উপরেই। সেলফ হেল্প গ্রুপটা ডিআরডিএ কন্ট্রোল করে, ওটাতে জোর দিতে হবে। এবং ক্যাপাসিটি বিল্ডিং যে মিটিং গুলো হয়, আমাদের গোপালক বন্ধুরা যাতে তাতে পার্টিসিপেট করে,
1: মানে অনেক কিছু কোথায় হয় কিভাবে,
0: সেটা এই ব্লকে ব্লকে হয়,
1: আচ্ছা প্রতিটি উন্নয়ন খণ্ডে,
0: প্রতিটি উন্নয়ন খণ্ডে হয়,
1: আচ্ছা সেটা মানে খবর নিতে হবে,
0: খবর নিতে হবে
1: যারা গোপালন করে থাকেন। তো গরুর অসুখ আমরা এ নিয়ে আলোচনা করলাম, গোপালন গরুকে যেটা ভাবে মানে কিভাবে রাখতে হবে, যেটা আপনি
0: এখন আমাদের গ্রেজিং কনসেপ্ট তো প্রায় শেষই হয়ে গেল, গ্রেজিং গ্রাউন্ড নাই, উন্নত মানের ঘাসের চাষ,
1: ঘাসের চাষ,
0: সেই জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে রাই গ্রাস, ওট সিড, তারপরে পেনিসেটাম, তারপরে হাইব্রিড নেপিয়ার, গিনি, রিনা, ওট, বিভিন্ন ধরনের উন্নত মানের ঘাসের বীজ এবং চারা আমরা বিতরণ করছি। এবং কিভাবে করতে হয় সেই জন্য আমাদের ফডার ডেভেলপমেন্ট অফিসার আছেন, ওখানে যোগাযোগ করলে পরামর্শ পেয়ে যাবেন
1: কিভাবে
0: কিভাবে করবে। এবং যদি ভালো জাতের মানে ভালো প্লট করতে পারেন, সেই জন্য আর্থিক সাহায্য পাওয়া যায়, বিভিন্ন স্কিমের আছে, স্কিম আছে।
1: ভালো প্লট বলতে কি বুঝাতে চাইছেন?
0: প্লট মানে সেরকম বেড়া টেড়া দিয়ে যদি সুন্দর মতো ঘাসের ঘাস করেন, মানে এমনিতে আমি ঘাস করছি বললে না, ঠিক মতো যেন করার মতো করেন, তাহলে নিশ্চয়ই
1: অর্থাৎ সম্পূর্ণ বছর ধরে এটার চাষ হয়। আচ্ছা সংরক্ষণের কোন ব্যবস্থা রয়েছে?
0: সংরক্ষণের আছে, ঘাস যখন সারপ্লাস হয়ে যাবে রেইনি সিজনে, তখন এখানে সংরক্ষণ করার জন্য এটাকে বলে সাইলো পিট, একটা গর্ত করে
1: বৈজ্ঞানিক পদ্ধতিতে বলেন,
0: সেটা এখন ধরেন আমরা যেমন না দেখালে পরে, মানে একটা ভালো করে গর্ত করে,
1: আচ্ছা
0: যাতে বা পাতাস না ঢুকতে পারে, একটা গর্ত করে পাকা করতে খরচা বাড়ে বেশি, পাকা পলিথিন দিয়ে প্যাক করে সেখানে কাঁচা ঘাস আমরা দিলাম, সারপ্লাস ঘাস যখন থাকে তার উপরে মাটি চাপা দিয়ে ইয়ে ঢুকার জন্য একটু একটু ইসা রাখলাম, একটা বাঁশের চুঙ্গি দিয়ে, অক্সিজেন একটা চুঙ্গি দিয়ে রাখলাম সেটা দিয়ে, তারপরে চার পাঁচ মাস পর একটা গন্ধ বেরোবে, তখনই বোঝা যাবে যে জিনিসটা তৈরি হয়ে গেছে, যখন একটা গন্ধ বেরোবে তখন এটা তৈরি হয়ে গেছে, তখন ওটা থেকে উঠিয়ে আমি প্রয়োজন মতো গরুকে খাওয়াতে পারি।
1: আচ্ছা
0: এটাকে আমরা সাইলেজ বলি,
1: আচ্ছা
0: এবং গর্তকে বলি সাইলো পিট।
1: আচ্ছা
0: সেটার জন্য আমার গোপালক বন্ধুরা, আমাদের যে ভেটেনারি ডিপার্টমেন্টের ভেটেনারি বিভাগের যে স্কিমগুলো আছে, টাইম টু টাইম যে সমস্ত মিটিং হয় অ্যাওয়ারনেস মিটিং, এগুলোতে যোগদান করবেন। এবং আমি অনুরোধ রাখবো, আপনারা যদি
1: আচ্ছা
0: এই

0: অ্যাওয়ারনেস মিটিং, ক্যাপাসিটি বিল্ডিং এগুলাতে যোগদান করেন, মন দিয়ে শোনেন, আমার তো মনে হয় গুজরাট যখন উন্নত করতে পেরেছে, আসামেরও আপার আসাম, কামরূপ ডিস্ট্রিক্ট, ওরা এত গরু প্রোডাকশন করতে পেরেছে, আমরা কেন পারবো না? নিশ্চয়ই পারবো।
1: আর আমাদের খাদ্যের যোগানটার কিন্তু অভাব নেই, খাদ্যের অভাব নেই আমাদের, সেটাকে আমরা প্রচুর জমি রয়েছে, ঘাস রয়েছে,
0: ঘাসের অপচয় হয়, সেটাকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, আমরা ফুড ভ্যালু যুক্ত মানে খাদ্যপ্রাণ যুক্ত গরু গো খাদ্য নিশ্চয়ই মানে সংগ্রহ করতে পারবো, খাওয়াতে পারবো, শুধু মনোবল চাই,
1: মনোবল চাই।

পর আপনার তার সব দিকে খেয়াল খুশি রাখতে লাগবে বা রাখতে লাগবে। যদি আপনি না জানেন, কোনো যে জানা লোক তার কাছ থেকে আপনি পরামর্শ নেবেন। প্রথম প্রথম আপনার অসুবিধা হতে পারে, ভয় হতে পারে যে কামড় দেবে মৌমাছি। যদি কারো কোনো ছোট ওই মৌমাছি মাছি মৌ যেটা এটা যদি কামড় দেয় তাতে কোনো ক্ষতি হয় না। তার প্রমাণস্বরূপে আমাকে তো অনেক মৌমাছি কামড় দিয়েছে আর এখনো দিচ্ছে। আপনি যদি মৌমাছি পালন করেন, প্রথমত আপনি এটা উন্নত উন্নত প্রজাতির মৌমাছি যেটা ওটা পালন করবা, যেটা মধ্যম মৌমাছি আমাদের দেশে গ্রামীণ দেশে গ্রামীণ ভাষায় বলা হয়। এটা বাক্সর মধ্যে আপনি যখন পালবা এটার থেকে আপনি মধু যেটা পাইবা পিওর মধু হইবা। আর মধু তো সবারই জানো অনেক কাজে লাগে, একটা ঔষধও লাগে, পূজা পার্বণেও লাগে। আপনি পুষ্টিকর অভাব আমরা দেশে, যদি আপনি পুষ্টিকর খাদ্য হিসাবে ব্যবহার করেন তাহলে আপনার হাড় অনেকটা উপকার হইব। মৌমাছি পালতে হইলে প্রথমে আপনি বাষ্প সংগ্রহ করতে লাগবো খাদি ভান্ডার থেকে, এবং যেখানে মৌমাছি পাওয়া যায় সেইখান থেকে একটা পা কলোনি সংগ্রহ করতে লাগবো। আপনার সংগ্রহ করে এই বাক্স পুঁতে গেট লাগিয়ে দিবেন। গেট লাগানোর কয়েকদিন পর যখন দেখবেন আপনি তারা নর্মাল চলাফেরা করছে, সাধারণতভাবে আসছে যাচ্ছে, ফুল সংগ্রহ রেণু সংগ্রহ করছে, তখন তার গেট খুলতে পারেন। দ্বিতীয় পর্যায়ে যখন প্রথমের বক্স নিচের বক্স পূর্ণ হয়ে করে নিবে, তারা ফ্রেম বানিয়ে বাচ্চা দিয়ে মধু দিয়ে, তখন দ্বিতীয় বক্স আপনি এটার উপরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারা আপনাকে ওই বাক্সে পিওর মধু দেবে যেটা আপনি কালেকশন করতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। করে এটা আপনি দুই মাধ্যমে করতে পারবেন, একটা মেশিনের মাধ্যমে হয়, যদি মেশিন না থাকে একটা পাত্রের উপর শলা দিয়ে ওইগুলার উপরে এই প্রেমগুলাকে রেখে গামছা দিয়ে ধরে ছাড়িয়ে মধু কালেকশন করতে পারেন। যদি এইরকম না পারেন তাহলে প্রেমগুলো কাটিয়ে নেওয়াটা ভালো নয়, কারণ কাটলে আবার প্রেম তারা তো প্রস্তুত করতে অনেকটা সময় লাগে, সময় লাগে, যার দরুন আপনার সিজনটা নষ্ট ও সময় অপচয় হয়ে যাইব। তাই হিসাবে জ্বালিয়ে নেওয়াটাই ভালো, আবার মেশিনের সাহায্যে নেওয়া ভালো। আর মধু কালেকশন করে আপনার খাসর বোতলে রাখতে লাগে, প্লাস্টিকের বোতলে না। আর যে কাঁচের বোতলে আপনি রাখবা এটারে কর্ক ঢিলা করে রাখতে লাগবা, আর পরিপূর্ণ পুরা ভর্তি করে না রাখবা, যাতে মধু বোতল বাস্ট হয়ে যেতে পারে। যখন তার গ্যাস হইব তখন মধুর এই কাঁচের বোতলটা পাটি যাইব। এখন আপনারা যদি খারুদ এই ফালার ইচ্ছা থাকে তাহলে আপনি খাদি ভাণ্ডারের লগে যোগাযোগ করিয়া একটা বাক্স সংগ্রহ করেন। তারপরে যেখানে গ্রাম বিশেষ করে গ্রাম দেশ পাহাড়ি তো তলদেশে মৌমাছির এই মাছি মৌ পাওয়া যায়, কোনো গাছর কুড়োলে কা কোনো কারো ঘরেও ঢুকে যায়, এইটা আনিয়া এই বাক্সর মাঝে রাখবা। রাখার পরে আপনি জানাশোনা মানুষের লগে যোগাযোগ করিয়া এটার কীরকম কোন প্রসেসে অ্যাপ্লাই করতে লাগে ওইটা অ্যাপ্লাই করলে আপনি দেখবা আস্তে আস্তে ওইবার যখন আপনি এটা ব্যবহার করতে আরম্ভ করবা তখন দেখবা আপনি আপনারও এটা উৎসাহ হইব, এটা থেকে আর্থিক দিকে আপনি লাভবান হইবা। এবং গ্রাম দেশ যখন আমরা শস্য করি পয় ফসল হয় তখন ওই মৌমাছি যেখানে বেশি থাকে এখানে পয় ফসল বেশি হয়, কারণ পরাগ সংযোগ মৌমাছিরা খুব বেশি করে। যার জন্য সব শাক সবজি ফলমূল সব কিছুতে লাভবান হইবা। আর মৌমাছি সাধারণত অগ্রহণ পুষ মাসে মধু দেয়, এরপরে সবজির সিজন আবার আইব, আবার দিব একবারে বৈশাখ মাস পর্যন্ত মৌমাছি পাইবা, মধু পাইবা মৌমাছির থাকি। আমাদের দেশেতে সাধারণত তিন ভাগে মৌমাছি তিন ভাগে আছে, তিন ধরনের আছে। এক ধরনের বাগা মৌমাছি যারা সিজনে দূর থাকি আসে কাছের ডালে বসে এখানে মধু, কিন্তু অনেক নিষ্ঠুর নিয়মের মাধ্যমে তারা রে আঘাত দেওয়া হয়, যার দরুন দিন দিন এটা বিলুপ্ত হয়ে যায়। কারণ অনেক আগুন দিয়া এটারে
সরাইয়া।

0: এর ধ্বংস করে, এরপরে এটা থেকে মধু কালেকশন করে, কিন্তু আগুন দিতে লাগে না, এটার ধোঁয়া দিলে হয়। আর অতি ক্ষুদ্র যে মৌমাছি এগুলাতে কালেকশন বলা বড় কঠিন, যার ধরুন এগুলার মানুষে আর খুব একটা এটাতে ইন্টারেস্ট নেয় না। বড় মৌমাছিগুলারে যখন আপনি দেখবা গাছের ডালে বইছে, তখন দেখবা একটা সময় তার সম্মুখের দিন, সম্মুখের দিন যখন উপর দিক যখন একটু সাইজে বড় হয় নিচর দিক থেকে, তখন আপনি এটারে কিছু খাসা বাঁশের শোলা, কিছু শুকনো বাঁশের শোলা দিয়া, কলার পাতা বা অন্য সবুজ পাতা দিয়া এটা লুক্কা হয় সাধারণত গ্রাম দেশ বানাইয়া, এটাতে আপনি আগুন লাগাইলে দেখবা একটা দোয়া আইব। খালি দোয়াটার একটু আঘাত সামনের দিকে দিলে হেস আপনার এই সাইড ছাড়িয়ে মধুর সাইড ছাড়িয়ে দিব, তখন এটারে আপনি যেরকম ফাটিয়া লই লেন, লইয়া আপনি শোলাটা সরাইয়া রাখি দেন, আগুনটা দূরে সরাই দেন, এটার আবার বইব, এইরকম আপনি কয়েকবার সংগ্রহ করতে পারবা। আর এইরকম যে আগুন দিয়া এটারে জ্বালাইয়া ধ্বংস করবা না, যার ধরুন আমরা এত দেশ তাকিয়া মধু যেটা বাঘা মৌমাছি হয় এটা বর্তমানে আবার বন্ধ হয়ে গেছে।
1: মৌমাছি পালন নিয়ে কথিকাটি শুনলেন নাজিমউদ্দিন বরভূঁইয়ার কথায়। কৃষক ভাই বোনেরা, স্টুডিওর ঘড়ি সময় দেখাচ্ছে একেবারেই শেষ, তাই পরে পরবর্তী আসরে আপনাদের সাথে অন্য অনেক বিষয় নিয়ে আলোচনা করার আশা রেখে আজকের মতো চাষাবাদের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: চাষাবাদের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপন করলেন পরমা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলচর, আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন বেলা 3টে।
1: সখী সহেলি।

আকাশবাণী শিলচর। শুরু হল আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টসে, এবং FM 102.3 মেগাহার্টসে। আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচার।

0: शून्य से आगे है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी शिलचर।
2: আপনি কি জানেন, এক সময় যে উত্তর পূর্বকে মনে করা হতো বহু দূর, গত বারো বছরে তারাই আপনার হৃদয়ের কাছাকাছি চলে এসেছে। উত্তর পূর্বে জাতীয় সড়কের দৈর্ঘ্য বেড়েছে 16,200 কিলোমিটার। প্রথমবার সিকিম আর অরুণাচল প্রদেশে বিমান চলাচল শুরু হয়েছে। উত্তর পূর্বের দূরত্ব কমে গেছে।
3: নর্থ ইস্ট আব দূর নহি রহা, নর্থ ইস্ট আব দিল কে ভি পাশ হ্যায়। दिल्ली के भी पास है।
2: 12 বছর বিশ্বাস বিকাশ জনকল্যাণ।

0: এতক্ষণ শুনলেন মণিপুরি অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: বন্ধুরা, জানেন কি, যে সূর্যালোককে একদিন আমরা শুধু তীব্র গরমের উৎস হিসেবেই জানতাম, বর্তমানে তা থেকে আমাদের ছাদের উপরেই বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। সেই জন্যই প্রায় 37 লক্ষ বাড়ি আজ পিএম সূর্য ঘর বাড়ি হয়ে উঠেছে। ফলে বিদ্যুতের বিল কমেছে এবং সারা দেশে আত্মবিশ্বাস বেড়েছে।
2: এক দশক পহলে ভারত সোলার পাওয়ার কে মামলে মে বহুত পিছে থা, লেকিন আজ সোলার পাওয়ার কে মামলে মে ভারত দুনিয়া কে টপ 5 দেশো মে আ গয়া।
1: 12 বছর বিশ্বাস বিকাশ জনকল্যাণে।
0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন ডিমাসা অনুষ্ঠান।

0: 이부 아카시바니 실처 프로그램 크네로시네 함정마 카쇼마 크나리히 샤인시니지니 디마사 프로그램 젠두 미디움 웨이브 리미터 르자탐 샤탐 마그니 포인트 마크탐 마그니 그라우데 르자자이 마콘자이 킬로하르츠아 어데헤 FM니 르자시 마그니 포인트 마크탐 메가하르츠아 디니 부바립사인 준 부다니 샤인지시니 ইংরেজি মাইথাইনি রিজিংনি মাইথাই খন্ড জিনি ডিমাসা প্রোগ্রাম হাডিনি খনারিনং জাপনু থাইশা অদেহে নালাইলাইনিং সাইন্সনি গ্রাউ জমা দুহা জাপনু থাইশা এবুহা দিনি জনকল্যাণ সংঘ ক্লাব লাডুমানি টাইয়াশা ডাইয়া জুর সালাইয়াবা জাপনু থাইশাকে খনালাইনং
1: ক্রিপনে হামজমা অরে কাসমা খনারি লাডুমা জনকল্যাণ সংঘ সালাইয়াবা গিবরিংটা প্রোগ্রাম কে জেন লাডু জাপনু টাইসান বুমু আনি রেব গং রেবিয়া মুংশ্রী সরু সজাই
2: হ্যালো স্রে গ্রে হ্যাঁ ঠিক না নিয়া দে দে ব্লাইয়া খা আং ব্লাই সব পিয়া খা নবরা রে সৌ শিব দংলাইয়া সাইসং হর সঙ্গ ফোন সিনে রিমানে ফোন রিমান নিয়ে ফোন রিমান নিং আনি মাসি সাকলেই জানলা খা জেস জেস ব্লাই সব পিয়া খা দৌ সুলা নিং সাউদিপ মা গো এসিবা হগের আবো সিলে গজা সুমাদি নি ফোন সিনিং খাইলাং দো আং ফোন রিমান না সুমাদি খাইমা নাইয়া সিউং ফুলা নুহা সাউ সিব গ্রিদা নালা খাইনাং নাই সংকো ফোন রিসিবা কে দিখলাই নিং দেখানাং দে দোহা ফোন খাই হা আং কে সিনিং খাইং খাইং খাইবালা সাইন সং হর সং ক্রিং ক্রিং ব্রিংবা আনি বকরনি বিক্লিম গুরু থাকা বুড়া রোডে নাইক্লিম গাছ ফাইমান দুই মুসি সৌ শিব বুমু গ্রীকদাগো আং এব নী গার্জেন জামা ক্রেম কেউ ফং সিমাশি খাই থাকাম লাইফিয়াকা লাইফিয়াকা হক যে মাউটি মাউটা শ্রে আবুসু গজা লাভ জলাম বুদো
3: রামু নি তুই মুদ্রি থামা না সুমু
2: মুদ্রি থাঙে দা গেট মাজো
3: ঠিকালা সুমুনি দেগা স্রাব করিয়া বা
2: গেট মাজো আং বেদেহে থারমাইমা দা নিংসে ফাইবাতি হি বিসলে ইসুবুং নিসিগে রিখি ফাইদু থাংদো
3: রামু সন্দি দা শান্তি পাইকা
2: হুম পাইয়াকো
3: হাই ব্রাহা গজা দং হিদু জি হিদু নুহা ফাইদা দা কাইসা লেঙ্গো বা মাইনাং ওদি নিয়া দাগো রামু ফোন রিসিভা কে সে ওদি দিখলাই দেং বাদা
2: আংসে গিনে মাজু
3: ও গিবির ইনি বকরু হামিয়াবা বিসিলে ইম্পর্টেন্ট ফোন ফাইলা পরে
2: ফাইবান না সুমাদি খলাইমা ফোন রিমানি সুবং সাউ সিবো নুহা নং দংলাই দাদা লা
3: হোয়াট ননসেন্স নিয়ে দংদা না
2: গেদে মাজু ক্রেপ গ্রাউ আনি খা থাউলাইয়া আর কমাবো হাবলাইয়া
3: থারমাইদু নিনি মেমোরি ক্যাপাসিটি গমা পাইদু ঠিক আবো দিনিলা মাখাম সামলাই সুমালা ব্লাউ এনে দু দা
2: বকে ব্লাউ খালা জানাখো না
3: আং বুনছিকে জনসপুনি নিয়া খা থাং রাবু আনি মে মাখাম করি দা
2: ও ঠিক আলা

0: 첫째 누하 파이마 원쇼도 나
1: 나미 와쇼가 사전에 언니한테 스라파이 비여봐
0: 스레 사전 필름 니약터
1: 오 아니 보이 그런다고 라모 님 사전 좀 미치약하나
0: 니니라 스무 사우시 기니시님 보이프렌네 도전 양 마그니 마탐 자두 보하 스무 블레바 니니 사전 안 비대해 사이코 프랑크마
2: 라모 샨티게 마함 지르마니 하야
1: 라모 라모 아마이 비바 라우카나
0: मनंगा सिनको
1: सुमुनिस का थिया बा
0: था दुआ गेदि मजन लुगु खामरे खामी मखम जि यांग होसिन यांग के बिदाई रि था
1: निंगडा था रामु आमै ने आं खुरिना बाबा के जोन फाइदि नेका
0: नायला बडा माडा खुरला सौ सिबु जिया को
3: बाबू नि
4: मडिन कमंग बा आंके निंग मि चलनला निया रामु आबाय बजु लिंगडु आमै बजु लिंगडु आं बोलिंग मा
0: निनी बाबाला सौसि साइटे बुनीला बयसका
4: পয়সাকাশিনি জিলিং মানে সেটিবা মডার্ন স্টাইল জং যাপ্রি চুপালা মাটি কাদে ক্রিপ ব জিলিং মানাংলু আর আং যে সাহিত্যিক চাপুনাং নিয়া বো গ্রান্টি শ্রে রিবা নিতানে আং সাইচি গেদে সাহিত্যিক জামা নাইসিনি দং
0: জানাং জানাং মোসিব ওয়াই মুদানাং সন্দীপ বাবু হরতুগা থা মকাম জিরি নাং
4: রামু আং মকাম জিয়াকা একদম বহ কপলাই সিনি দং
0: গেদে মাজু সিংখালা
4: আমো আমাই কি থিয়া হুগরিয়া নে আর বোডে তুই মুদি থামা লখা থিয়া উফ মাই গড সব
2: রামো সন্দীপ পাইকা
0: পাইকা গেদ মাজু
2: বুনটা নি মখাম জিরিকা
0: সন্দীপ বাবু দে স্মাবা জাতি গজা জি ফাইলা খাব মখাম দেংমান নি হাতা নি গিজি সাবু গিরি খানে
2: আ নি নি বাবুলা পাইকা
0: হুম পাইয়া কো উফ ব্লাইয়া কা সাইমবো হরবো লেঙ্গমানি লেঙ্গ মানে মাইন নিয়া খাইব হারে গাছি দে দে বাবু ফাইনে খাদো আং দেরগা খুরুদো বাবু স্মরি যাবা একসেন না যায় নাই দুটা
4: মুসিব সহিটি গে লামাই উহা যায় রকম তু সহি দংবা
0: সুমনি লামাই খেলা থুজো মানাংলামুবা
4: আ নালাই তানে দিনি কাইসা বাংলা হি ফান্ডা গলাই না কাদাবো লামাহা উদে নুরা আং
5: মসল গ্রাউসে আং লামাহা গলাই থৌয়া
4: ইয়ে স্যার লামা ইনানি
5: আং লনিয়া নিনে গ্রাউকে
4: ঠিকলা ব্রা থাউব
5: বোকেব আং দুয়া ঠিব্রাং ফুয়া মাসি পার্টি আতাংবা পার্টি জামি ক্রিয়ে জাং দেগাউলাই লামায়ুঙা সবাই বাজাং নিং যাপ্রি বছর পিয়া লঙ্লাখা মুঠাই বন সিংহ লঙ্লাখা ওদের গঙ্গা মাসে পোস্টকে মাইহি গাব সৌহিনী দঙ্কা তানাং দে বো পোস্ট মিস রিমাসে জালাংলাখা বো পার্টি আগবাইয়াবা মাসে মাসে জু আংকে যাওরি মি লঙ্লাখা
0: নিকে ব্রা লঙ্লাবা বাবু
5: হ্যাঁ সরে রামু নিং নিং এরা বিটে পাইকা
0: আংলা নোয়া নুংদা বাবু
5: নোয়া নিং ইয়ো কি বিনিং দা এবলা আনি নুনিন্দা রামু আংগির ফাই কেরা
0: গো বসে লাবু বা
5: সরে নিং সরে
4: আংগে নিং থামা না মিয়া আং সাউসি নিং সাইট তো নি ফেভারিট রিডার আর প্রভিশন ট্যাক্সি ড্রাইভিং
5: ও মেনি মেনি টাইম নিনি প্রভিশন ড্রাইভিং এব শহর কে দবাই দবাই পুনরিয়া আছে নিং আর আং মু সিয়াব বাইগিয়া হি দবাইয়া হিনিং লাইসি বুপিনা আমি রাগবং নি গান্ধী জামনি ক্রিয়েট নে ফুনরি হাদু কনার ইয়াদু এবং আমি প্রফেশন তিনি ডাকনানি সাহিত্য উপন্যাস নি কারমেন বাইগোডো আনি রাগবং নেতাম
0: বাবু সমাদি নি খামদু খ দেবা নে গাড়ি বারা আরিয়া গান হর দাঠুরি সি
5: রামু আনি ডাক নেতাম ফোরান খগড়া রিয়াসাম
4: গরেমা ফোরান গাইন নিয়া ফোন গিন চিনি গ্লাইবা
5: আ রিবালাই লাড়া থাং আঙ্গে দিসা দালাইছে
0: বাবু ইয়াও মোখাং সুহি মোখাং জি নাং থা হর দাতুরি সি স্মাদি খাই মাখো
4: আহ রানি নি নাং কে কাছা বো ল্যাঙ্গুরি আখানা
0: বাবু মোখাং জি দা রগো নি ল্যাঙ্গো না নাং দা
4: আ জি বি গরো কে নি ঠিকা রামুনি রগো নি নি ল্যাঙ্গো গার নাং তা রানি চাস নাং থাং
6: নাঙ্গা নাঙ্গা নাঙ্গা আর চাসু জিবি কুজি জাংসে ইজাং গেদে ফাইবা পয়সা মিনজাং মিনজাং বুকরং লাই নাম পয়সে হাবলাং বা নি থামিকা নি বো বৈনাত কেদান জানিয়া বা বুবুত হইয়া মার্কেট হা

0: 사람치는 히트카이카.
1: 티칼라 디아베르 누민다 한민 프로필 자카.
0: 아, 그럼 저부가 그럼 저부가 게르말라 니 판다 켈라 라이히 롱만네 오레바니
1: 오레라 장마다 보닝 아니 라이바인 장니 라마 티칼로 고 히삽 그럼요 칼라 랑판다 기능장 보시니 마이너 나그레
0: 송가바부 뭐 히삽 내가 아니야 마이너 니야 그러고 가보가 리즘어 사바히 리즘 당신이 디야 디기냐바 지금 안니야 나고 니니장 비즈니스 타이가 라사가 바니 뭐 하트 달라니니 카메라도
1: 네네네 바부 살렌데
0: 그라우 가보가 이제 그라우니 클라이 살다 뭐 그라우케 누 소시보 뒤에 가라고 그라우도 니 스라압 막타 마빌라 인터넷 랩 아르보가 카르니 호우고 보 부두케 게자하 생바하 부이장하 나이 보 라이시 부두 비실라이 히트라이나
1: 아하 알라인 바부 야프리스 보라 라이탈라 한다 자네네
0: 송구르 바부 그라우 가보가 দিন দেখনা বুটু দম্বলঙ্কা লাইসি কফি মুসিব সের জানা নিয়া ঠিক আছে নি মুসিব ওই রে পালাং রেপেন লাং
1: ওরে নিয়ে যাবো সামাজা দিছিল ইসি চাপালাং দে ওদের পাশে কেসি খুজেরা গ্রাউ থিছিল দাদা কাহা গ্রাউ গ্রাউ থিছিল দাদা রেপ দাদা
0: আহা দিনী দাকনা হৌ গো ববু জাপালাইয়াবা খারমিন গিবিছে নাইছাং নিবু সেগাউনি উপন্যাস গদাই জাগিনিয়াবা গুপুটয়া গুপুটয়া হা উলাইয়াবা খারমিনকে সেমাবানি বিছিলাই মার্কেট হা হিট কইকা টপ হিট টপ সেল হেভি ইনকাম ওহো শঙ্কর বাবু ক্রম আসিক আমি শান্তিবাণী ব্লাউ আমাকা
1: শান্তি গড়াবা লাগি বাবু
0: আমি কাটি লুগু ফিল্ম প্রডিউসার মিস্টার আগরওয়াল বল জানি নেব গোপুত হইয়া নোবেলকে হামসিনি হামজকা দুহা মিস্টার আগরওয়াল এবুকে সাপাহি ফিল্ম নি কাহি খারমি গেদে ক্লাইহি রেব মানে নাঙ্গাউডু আর আং সিডু দিনি নিতাং নি রেজন লাং
1: আমারও কথাম বলি নি নিতাং গ্রাম আছা খো ঠিক আবো ললিত বাবু নিনি বো প্রফেসর বিশ্লে রাঙরি নাং নো
0: আ গ্রাম যাবু কা ওডে বাকি কে আং দুয়া কিপু না মিয়া রাঙরি গ্রাম সে ফিল্ম লাইন হা বিজনেস হামবি বুনি নি বোদাং খানিলা এমনি গ্রাউকে দে
1: বই যাবে মিস্টার আগরওয়াল কানি হায়া
0: আ গ্রাউ যাবুগা নি ডাকনা সারি পাঙ্গি মাসনি বুবলিহা ফাইভ স্টার বাইরিন দি হোটেল হা মিস্টার আগরওয়াল জান গ্রাউ দে লাইসিনি কন্ট্রাক্ট নি গ্রাউকে গো ফাইনি বাবু ডাকা আর আ হেসে কিছু গারা মিছি বাবু লাই মিছি লাইবে লাইব যাহা
1: নিজে বারুন গে হোটেল আগর নন্দা
0: রোজ অবক আমি দেখনা মাঝে আর জেন খুশি ডোমানিতে
1: আংলা মিত্র আগর আলকালা মিথিব মিথিয়া প্লাস মুছিব সামনে বদলা
0: আমি বুনি জাহিন বাইর খাই দুদা আর মিত্র আগরওয়াল নিজে মিথিদু বুনি বুনি নিজে ওরাহা জন্না নাবো নি আংকে থাংমানি নাংগাও কালা সহিনাং ঠিক আবো আর কাছা কিছু লেট জানাং দে শঙ্কর বাবু আং মাওয়ানা
1: ফিল্ম প্রডিউসার বুটো আমি জাগিয়াবো গোপুটিয়া উপন্যাসকে ফিল্ম সামনে ক্রিপ রিকোয়েস্ট লাই দিও
2: ললিত বাবু নি আহা বোগ্রাফে চিঠি পাইবা
1: ললিত বাবু কোনো ফিল্ম প্রডিউসার মিস্টার আগরওয়ালকে

0: ujung baju. Saya sibuk ini jawab nuba giri.
1: Jawab giri nuba giri tiri gaya mana? Nee, ni apa nee? Ani saya tu ini macam sisi semak ke bayi malay semak. Jangkari ka?
2: Yang lampu ya bokrau ke?
1: Ang naib anu tu orang bani sisi pada.
2: Aman?
1: Sampai.
2: Sisi pada ini? Aman dia dengan hanya ni sah.
1: Nisrat doktor ke pon saya.
3: জনকল্যাণ সংঘ ক্লাব লাডুমানি ডাঙিয়া সা ডাঙিয়া জুড় সালাইবা চাপনুটাই সা খালাইকা প্রোগ্রাম খালাইডু আকাশবাণী শিলচর কেন্দ্র নিপ্রাম দুঃখ সায়ন খারি নাং সাইসনি গ্রাউ জমা আকাশবাণী শিলচর গ্রাউ জমা ফুরিডু অর্পণা বর্মন দু চলিশাইয়াবা সরকার বিশিং আসাম নি ফার্টাইল এগ্রিকালচারেল সেক্টর ওডেহে প্রজেক্ট নিহা বাহা সানলাই মানে মিয়াহা নিউ দিল্লি হা এগ্রিকালচার ওডেহে ইরিগেশন নি রাজ্য মন্ত্রী পীযূষ হাজারিকা এগ্রিকালচার ওডেহে হাতিডাঙ্গিয়ার নি ওয়েলফেয়ার নি কেন্দ্রমন্ত্রী শিবরাজ সিং চৌহান চাংগ্রন লাইবা মন্ত্রী চৌহান মন্ত্রী হাজারিকা নে গ্রাউরিবা মাফি সেন্ট্রেল গভর্নমেন্ট আসাম নি এগ্রিকালচার সেক্টর ওডেহে হাতিডাঙ্গিয়ার নি জাখুদাউমা নিহা বাহা বোল মারি নাং ওডেজাং মন্ত্রী হাজারিকা জল শক্তি নিয়ে কেন্দ্রমন্ত্রী সি আর পাটিল জাং গ্রনকা ওডেহে আসাম হা ব্রহ্মপুত্র নিশিং ইরিগেশন স্লামহি ডি নি ম্যানেজমেন্ট সিস্টেম স্লাম খা হা পিছলে হাম খুটাও নংটিহি এবু হাবাহা শ্যানলে লেখা মন্ত্রী হাজারিকা সাইনথিবা রাজিহা মাগিন পয়েন্ট মাসনি মিলিয়ন হেকার এগ্রিকালচার হা মাইমা নিগ্রাও ডং এগ্রিকালচার নিকলাহি ঠিকাব দুহা চলিশাইবা প্রজেক্ট জাং লাক্ষ্মী হেকার হা সিনুং ডংবা ইরিগেশন ফেসিলিটি নিখলাহি মন্ত্রী হাজারিকা সাইনটিফাবা কেন্দ্রনি মন্ত্রী চৌহান গ্রাউরিবা মাপি আসাম নি ইরিগেশন সেক্টর নি বেখ্রেং বিয়াং হামকুটাউরিবা হা জুরুমারি নাং অডেহে সেন্ট্রাল সরকার নি বাউঠাই হার ক্ষেত কো পানি নি খুশি হাবা হাবো জুরুমারি নাং কাছার হাইলাকান্দি বরপেটা চড়াইদেউ বাক্সা কামরূপ রুরেল গোয়ালপাড়া জোরহাট অডেহে কামরূপ মেট্রোপলিটেন জিলা বুথুনি হসপিটাল হা গবং পেশেন্ট জাপানিজ এনকেফেলাইটিস চাহি এডমিট চাহি ডং এনএইচএম শুভংটু রাও কে থাম্পিনি ব্রিডিং সাইট ব্রেন কে রকম শিশি ডেংমা সানিডু ওডেহে যার খেব এব ডিজিজ নিশিং সুগহি ডেংমা সানিডু লুগুহা এবনি সিমটমস বেদে এটিকালা লিম্বা বক্রসা বা এবনর্মেলি সাও মাওবা সেনলে বাহা দুঃখ যাবা ওডেহে হুশ গিরিবা এলি এবার যা খাটিকালা মেডিকেল এডভাইস লামানে বিলাডু রাজিনি হেলথ ডিপার্টমেন্ট শুভংটু রাও কে জুন ওডেহে জুলাই বাদাইন হা জাপানিজ এনকেফেলাইটিস নিয়ে ট্রান্সমিশন নিশিং হিসাব যাং রং মানে বিলাডু স্পেশিয়াল সোর্স নিয়ে হিসাব যাং রাজি হা ডাকলাই মাজাই শুভং জাপানিজ এনকেফেলাইটিস যাং দামরা গাখা এবহা গিনি গিনি কামরূপ ওডেহে লক্ষিমপুর জিলা হা ওডেহে সাউসি সাউসি কাছার জোরহাট বরপেটা ওডেহে কামরূপ মেট্রোপলিটেন জিলা হা শ্রীভূমি জিলানি হেলথ ডিপার্টমেন্ট নি জুরুমা যাং জিলানি খ্রি ভাটা নিহাদিনি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন যাবা করিমগঞ্জ সিভিল হসপিটাল নি কনফারেন্স হল হা জিলা হেলথ ডিপার্টমেন্ট নি জয়েন্ট ডিরেক্টর ডক্টর মতিন্দ্র সূত্রধর এব ক্যাম্পেইন কে খুলি জেনবা এব খুলি জেনিয়াবা মেল হা ডক্টর সূত্রধর গ্রাউজ মাখনারি বাহা সাইনথিবা হাই ইউবুয়ানি বিশিং আনছারাও ডায়রিয়া যাহি ডামরা গাবা খে সুগমানি এম যাং এব ক্যাম্পেইন কে জেনবা নানা ডায়রিয়া যাবা যেন জাখাদে লুগু লুগু ও আর এস লিংরিমা হেলথ ওয়ার্কার যেন সানলে হি জিঙ্ক জিরিমা অডেহে নাং কাঠিকেলা নানা খে রকম যা ডট হয়ে বা হেলথ সেন্টার হা লাং মানে বুমা বুফা কে বিলাডু এব ক্যাম্পেইন জুলাই বাদাইন নি মাঠিম জি সে শশী জিলা নিক্রিপ হেলথ ইনস্টিটিউশন হা জানাং রজমা পরিবাদিনী দেরানিং জামখা আকাশবাণী শিলচর ডাকানি জিনি ডিমাসা প্রোগ্রাম হা ডং মাং গ্রাউজু রিজাবথাই রিজাভাগং ওডে সাইনসনি গ্রাউজমা খ্রিপ নেহান জমা খাসং মাখনারি পিনহি সাইনসনি জিনি ডিমাসা প্রোগ্রাম কে রানিং স্টামগার লাডু জু উঠায়

0: এতক্ষণ শুনলেন ডিমাসা অনুষ্ঠান আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রে প্রচারিত ইংরেজি সংবাদ।
1: This is Akashvani, the news read by Naresh Magu. Prime Minister Narendra Modi today addressed a crucial working session themed promoting balanced, inclusive and sustainable economic growth for the benefit of all

আকাশবাণী শিলচর অনুষ্ঠান পরিচিতি। প্রথমে শুনবেন আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সময়সূচি এবং পরে আগামীকালের অনুষ্ঠান সূচি। আজ সন্ধে 6:15 হিন্দি ছবির গান। ভারত বনাম নেদারল্যান্ডের মধ্যে লিডসে অনুষ্ঠিত আইসিসি টি-20 মহিলা ক্রিকেট বিশ্বকাপের ধারা বিবরণী শুনবেন সন্ধে 6:30 থেকে খেলার সমাপ্তি পর্যন্ত। শুনলেন আজকের দ্বিতীয় অধিবেশনের সময়সূচি। এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার অমৃতবাণী সকাল 6:05, সকাল 6:10 বন্দনা, খেতে খামারে সকাল 6:30, লোকগীতি শুনবেন দেবপ্রিয় নাগের পরিবেশনায় সকাল 6:35 ও দুপুর 1:40, সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশবন্দনা, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী লাইজা আহমেদ লিজা সকাল 7:40 ও দুপুর 1:00, নজরুলগীতি শুনবেন সকাল 8:40 দেবারতী রায়ের পরিবেশনায় ও দুপুর 2:45 মৃণাল কান্তি পালের পরিবেশনায়। হিন্দি ছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। সকাল 9:15 অনুষ্ঠান ভুলে বিছড়ে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন উস্তাদ মোহাম্মদ সাগিরউদ্দিন খানের সারেঙ্গী বাদন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 10:00 খেয়াল শুনবেন পণ্ডিত যশোরাজের কণ্ঠে। এছাড়াও লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 কাজরি শুনবেন জয়শ্রী দাসের কণ্ঠে। বাংলা ছবির গান বেলা 10:00, আধুনিক গান শুনবেন বেলা 11:00 সুধীন সরকার ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। এছাড়াও দুপুর 1:15 শুনবেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। আমার কথা অনুষ্ঠানে বেলা 11:30 নিজের কথা বলবেন গার্গী দেব। এর অব্যবহিত পরে লোকগীতি শুনবেন যমুনা নাথ ও নন্দিতা দেবীর পরিবেশনায়। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শুনবেন বেলা 12:30 বাংলা গানের অনুষ্ঠানে। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন স্বপ্নাদের গিটার বাদন দুপুর 2:00, ভজনের শিল্পী স্বাগতা চক্রবর্তী দুপুর 2:30, মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05, বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান, সন্ধ্যে 6:15 যুববাণী, চাষাবাদের কথা সন্ধ্যে 6:45। এতে জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে কাছাড়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মইনুল ইসলাম বরভুইয়ার সঙ্গে জাতীয় টিকাকরণ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার। রাত 8:00 অনুষ্ঠান খেলার জগৎ, রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:30 অনুষ্ঠান সৃজন। এতক্ষণ শুনলেন প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি এবং পরে আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলচর।

আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানটি শুনবেন খামোশি ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

আশা ভোসলের কণ্ঠে গানটি শুনলেন জুয়েল থিফ ছবি থেকে। এবারের গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে অনামিকা ছবি থেকে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন লিডসে আয়োজিত আইসিসি টি-20 মহিলা ক্রিকেট বিশ্বকাপের ভারত বনাম নেদারল্যান্ড ম্যাচের ধারাবিবরণী দিল্লি কেন্দ্র থেকে।

0: একসঙ্গে গান গাওয়া ও শোনা স্ট্রেস কমায়, যোগাযোগ বাড়ায় বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে, তারা অন্যদের বুঝতে শেখে। প্রাণ খোলা এবং সংশয়হীন সঙ্গীতের আওয়াজকে
1: আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34:32। কিছুক্ষণের মধ্যেই প্রথমে শুনবেন কলকাতা কেন্দ্রে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ, এবং এরপর শুনবেন আমাদের কেন্দ্রে প্রচারিত আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী। খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়েনে G7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আজ অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি বিষয়ক G7 এর আলোচনায় অংশ নিয়ে সবকা সাথ সবকা বিকাশের ভাবনা ব্যাখ্যা করেন। G7 ভুক্ত দেশের শীর্ষ নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা সংক্রান্ত ঘোষণা অনুমোদন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1

78,000 কোটি টাকায় পৌঁছেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের আগে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ দিল্লিতে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ির সঙ্গে বৈঠক করেছেন। উত্তরপ্রদেশের বদাময়ু জেলায় আজ দুপুরে উঝানি এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে এক ই রিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন মহিলা নিহত। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 10:30 পর্তুগাল কঙ্গোর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ফ্রান্সের এভিয়ানে চলতি G7 শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের কল্যাণে সুষম অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করা বিষয়ক এক গুরুত্বপূর্ণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বিশেষ কর্মপদ্ধতি বা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলিকে সংযুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সংযোগ স্থাপক প্রকল্পেরও প্রস্তাব দেন। এছাড়া তিনি ইম্প্যাক্ট বা সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্বমূলক উদ্যোগ গঠনের পরামর্শ দিয়েছেন। এর মাধ্যমে G7 এর পুঁজি, ভারতের মেধা এবং গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের মালিকানা সত্ত্ব ও অংশীদারিত্বের সমন্বয় ঘটানো সম্ভব হবে। অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এর মূল মন্ত্রের উপর ভিত্তি করে ভারতের অগ্রগতির কাহিনীও তুলে ধরেন। এই অধিবেশনে G7 এর সদস্য ও সহযোগী দেশগুলির পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও OECD-র শীর্ষ প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। আজ সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী বহুপ্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। উল্লেখ্য, 2025 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সর্বশেষ সাক্ষাতের পর এই দুই নেতার মধ্যে এটি প্রথম সরাসরি বৈঠক। ফ্রান্সের এভিয়েনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিক মাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে তারা আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভিয়েনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে মত বিনিময় করেন তারা। শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সুস্থায়ী উন্নয়নকে সমর্থন করে বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতিও তারা পুনর্ব্যক্ত করেন। G7 দেশভুক্ত নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ দমনের প্রচেষ্টার উপর গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি ঘোষণা গ্রহণ করেছেন। এক বিবৃতিতে নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তিটিকে স্বাগত জানান। তারা এই চুক্তিকে আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার একটি সুযোগ হিসেবে অভিহিত করেন। এছাড়া তারা হরমুজ প্রণালীতে নিরাপদে নৌ চলাচলের গুরুত্বের উপর জোর দেন এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার পদক্ষেপগুলিকে সমর্থন জানান। আরেকটি ঘোষণায় G7 ভুক্ত দেশগুলি মাদক পাচারের বিরুদ্ধে কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা মাদক পাচারকে জাতীয় নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান হুমকি হিসেবে চিহ্নিত করেছে। সহযোগী দেশ ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এই উদ্যোগকে সমর্থন জানায়। নেতারা উল্লেখ করেন, মাদক পাচারকারী নেটওয়ার্কগুলি ক্রমশ অত্যাধুনিক হয়ে উঠছে, তারা দুর্নীতি, সহিংসতা ও অবৈধ অর্থপ্রবাহকে উস্কে দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতার উল্লেখযোগ্য বৃদ্ধির উপর আলোকপাত করেছেন। সমাজ মাধ্যমে শ্রী মোদী ভারত কিভাবে আকাশ, ভূমি এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে তা ব্যাখ্যা করেন। দেশের নিরাপত্তায় আত্মনির্ভরতা ও দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর বিকাশের কথাও প্রধানমন্ত্রী পোস্টে জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত অর্থবর্ষের তুলনায় উৎপাদন এবছর 15.6% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, 2013-14 অর্থবর্ষের 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930-র কাজ পর্যালোচনা করেন এবং এটিকে ঢেলে সাজানোর কাজ আধিকারিকদের নির্দেশ দেন। অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বহুভাষিক সহায়তা ব্যবস্থা ব্যবহারের জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দেন। প্রতিটি কলের যথাযথ ও চূড়ান্ত সুরাহা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিভিন্ন রাজ্যের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে উদ্ভূত অভিযোগগুলির সমাধানের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মণিপুরে নিরাপত্তা বাহিনী রাজ্যজুড়ে বিদ্রোহ দমন ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে অভিযান জোরদার করেছে। এদিন 3 জন জঙ্গিকে গ্রেপ্তার এবং 26টি অবৈধ বাংকার ধ্বংস করা হয়েছে। ধৃত জঙ্গিরা নিষিদ্ধ ঘোষিত পিপলস লিবারেশন আর্মি এবং এর রাজনৈতিক শাখা রেভলিউশনারি পিপলস ফ্রন্টের সক্রিয় সদস্য বলে শনাক্ত করা হয়েছে। তাদের ইম্ফল পশ্চিম জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ির সঙ্গে আজ নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক বৈঠকে মিলিত হন। বাজেট পেশের আগে পশ্চিমবঙ্গের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার রূপরেখা নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি পশ্চিমবঙ্গের বাজেটকে আরও বাস্তবমুখী ও জনকল্যাণ

মূলক করে তোলার লক্ষ্যে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর দাশগুপ্তকে পরামর্শ দেন বলে খবর। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি রাজ্যের অর্থনীতির বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অবহিত করেন। উল্লেখ্য, আগামীকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। বাজেট পেশ আগামী 22শে জুন। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 থেকে 10টা গীতাঞ্জলি ডিটিএইচ ও আকাশবাণী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের বঙ্গাইগাঁও জেলায় আজ দুপুরে উজানি এলাকায় একটি ট্র্যাক্টরের সঙ্গে এক ই রিক্সার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন মহিলা নিহত হয়েছেন, আহত 3 জন। বঙ্গাইগাঁও জেলাশাসক অবনীশ রায় আকাশবাণী সংবাদকে বলেছেন, একই পরিবারের 9 জন মহিলা নিমন্ত্রণ স্বার্থে অন্য একটি গ্রামে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ই রিক্সাটি একটি ট্র্যাক্টরকে এড়ানোর চেষ্টা করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্র্যাক্টরের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সঙ্গে জড়িত 2টি ট্র্যাক্টরই পুলিশ আটক করেছে বলে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। কেরালামে বর্তমানে বন্ধ আইটি প্রতিষ্ঠান এক্সালজিক সলিউশনস প্রাইভেট লিমিটেডের মালিক এবং বিরোধী দলনেতা পিনারাই বিজয়নের মেয়ে বিনা টি আজ কোচিতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির সামনে হাজিরা দিয়েছেন। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড এবং এক্সালজিকের মধ্যে সন্দেহজনক আর্থিক লেনদেন মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে বিনা টির বাসভবন থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করার পাশাপাশি তার প্রাথমিক জবানবন্দিও রেকর্ড করে ইডি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং ফসলের নাড়া পোড়ানোর দীর্ঘস্থায়ী সমস্যা সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পরিণত করেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে শ্রী চৌহান বলেন, নাড়া পোড়ানোর ফলে পরিবেশই শুধুমাত্র দূষিত হয় না, নষ্ট হয় মাটির উর্বরতা। ছোটখাটো কীট পতঙ্গ মারা পড়ে পৃথিবীর ভারসাম্য লঙ্ঘিত হয়। তিনি বলেন, চলতি বছরে বিভিন্ন রাজ্যে এ সংক্রান্ত একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 46,000-এর বেশি শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা যন্ত্র বিতরণ, 910টি কাস্টম হায়ারিং কেন্দ্র স্থাপন সহ নানা কর্মসূচি। সুপ্রিম কোর্ট আজ সাইবার অপরাধীদের পরজীবী হিসেবে ব্যাখ্যা করেছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, এদের সঙ্গে কঠোরভাবে মোকাবিলা করা হবে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া মামলাগুলি একসঙ্গে জড়ো করার আবেদনের শুনানির সময় এই মন্তব্য করেন। আদালত বলেছে, সাইবার অপরাধের শিকার হওয়া বহু মানুষ সারা দেশে ছড়িয়ে রয়েছেন। শীর্ষ আদালত আরও বলেছে, এই ধরনের অপরাধীদের কারাগারে রাখা সমাজের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আজ সামান্য বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম 0.6% বেড়ে $79.46 হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 0.8% বৃদ্ধি পেয়ে $76.69 হয়েছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে, এমটি সেতাবেলা জাহাজের উপর হামলায় প্রাণ হারানো 2 ভারতীয় নাগরিকের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। দূতাবাসের এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, আদিত্য শর্মা ও শিবানন্দ চৌরাসিয়ার মরদেহ ভারতে নিয়ে আসা হয়েছে। শোকের এই মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে দূতাবাস। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ পর্তুগাল কঙ্গোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। অন্যদিকে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্যান্সাস সিটি স্টেডিয়ামে আজ তারা 3-0 হারিয়ে দেয় আলজেরিয়াকে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়েনে G7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আজ অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি বিষয়ক G7 এর আলোচনায় অংশ নিয়ে সবকা সাথ সবকা বিকাশের ভাবনা ব্যাখ্যা করেন। G7 ভুক্ত দেশের শীর্ষ নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা সংক্রান্ত ঘোষণা অনুমোদন করেছেন। খবর শেষ হল, এর পর খবর শুনবেন 7:50।

আজকের বিশেষ বিশেষ খবর হল, নিটের পুনর্পরীক্ষা সম্পর্কে আজ গৌহাটিতে সকল পক্ষকে নিয়ে অনুষ্ঠিত বৈঠকে পৌরোহিত্য করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি গ্রহণের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের 12 বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও বিশেষ প্রদর্শনীর আয়োজন। সমগ্র শিক্ষা আসামের রাজ্যের 39,415টি বিদ্যালয়কে প্রথম পর্যায়ে বার্ষিক অনুদানের 10% অর্থ প্রদান এবং আগামী সোমবার থেকে অনুষ্ঠেয় অম্বুবাচী মেলার সময়ে তীর্থযাত্রীদের ভিড়ের প্রতি লক্ষ্য রেখে উত্তর পূর্ব সীমান্ত রেলের 50টি সেকেন্ড ক্লাস কোচ সহ 3টি বিশেষ ট্রেন চালু। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী 21 জুন অনুষ্ঠেয় নিট ইউজির পুনর্পরীক্ষা স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার বিষয়টি সুনিশ্চিত করার উদ্দেশ্যে আজ এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। বৈঠকে এই পরীক্ষায় কোন ধরনের অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং পরীক্ষা স্বচ্ছভাবে অনুষ্ঠিত করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে তিনি আধিকারিকদের নির্দেশ দেন। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার পূর্বে দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে। পরীক্ষা কেন্দ্রগুলো থেকে 100 মিটার দূরত্ব পর্যন্ত 144 ধারা জারি করা হবে। এছাড়া বৈধ প্রবেশপত্র থাকা পরীক্ষার্থীদের জন্য আসাম রাজ্য পরিবহন নিগমের অধীনের বাহনগুলোতে পরীক্ষার দিনটিতে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে কেউ যাতে মোবাইল ফোন অবৈধভাবে ব্যবহার করতে না পারে তা সুনিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা কেন্দ্রগুলো 24 ঘণ্টা পুলিশের নিরাপত্তা বেষ্টনীর অধীনে থাকবে। এছাড়া প্রশ্নপত্র সামরিক বাহিনীর আধিকারিকের মাধ্যমে সরবরাহ করা হবে। সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভির পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। এদিকে নিট পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশ সঞ্চালক প্রধানের পৌরোহিত্যে গতকাল অনুষ্ঠিত এক বৈঠকে জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএর দ্বারা বিশেষভাবে অনুমোদিত আধিকারিক ছাড়া পরীক্ষার্থী, নিরীক্ষক, আধিকারিক, কর্মচারী সহ সবার জন্য পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া জেলা আয়ুক্ত এবং পুলিশ সুপারদেরকে স্ট্রং রুম ও পরীক্ষা কেন্দ্রগুলো ব্যক্তিগতভাবে পরিদর্শন করা সহ উত্তরপত্র নিরাপদে প্রেরণ না করা পর্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছরের কার্যকাল সম্পূর্ণ করার অংশ হিসেবে আজ আসাম প্রদেশ বিজেপি কমিটির উদ্যোগে গৌহাটির বড়াগাঁওয়ের শহীদ স্মারক ক্ষেত্রে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে নরেন্দ্র মোদীর 12 বছরের কার্যকালের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, উন্নয়ন সংক্রান্ত কাজকর্মসমূহ সম্পর্কে বিস্তারিত প্রদর্শন করা হয়েছে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, সাংসদ বিজুলি কলিতা মেধি, বিধায়ক বিজয় গুপ্তা সহ বেশ কয়েকজন দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ উপলক্ষে শ্রীভূমি জেলার আকবরপুরে প্রাকৃতিক ও জৈবিক কৃষি বিষয়ক এক কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে শ্রীভূমি জেলা বিজেপির কিষাণ মোর্চার সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা হ্রাস করে প্রাকৃতিক ও জৈবিক কৃষি পদ্ধতিতে মনোনিবেশ করতে কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এই অনুষ্ঠানে শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস সহ আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা কৃষকদের আধুনিক ও পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি আত্মনির্ভর ভারত গঠনে কৃষিক্ষেত্রে গুরুত্ব আরোপ করার কথা বলেন। এদিকে বিজেপির কাছাড় জেলা কমিটির উদ্যোগে আজ এই উপলক্ষে শিলচরের ডাকবাংলো সংলগ্ন প্রাঙ্গণে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। ধলাইয়ের বিধায়ক অমিয় কান্তি দাস এবং বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা এই প্রদর্শনীর মাধ্যমে বিগত 12 বছরে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প, আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগ এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাফল্য জনসাধারণের সামনে তুলে ধরা হয়। প্রদর্শনীতে বিভিন্ন তথ্যচিত্র, আলোকচিত্র ও তথ্যভিত্তিক উপস্থাপনার মাধ্যমে সরকারের কর্মসূচি ও সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। এই প্রদর্শনী আগামী শুক্রবার পর্যন্ত চলবে। ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ হাইলাকান্দিতে প্রগতি পদযাত্রার আয়োজন করা হয়। হাইলাকান্দি আবর্তভবন প্রাঙ্গণ থেকে এই পদযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করে পদযাত্রায় বিধায়ক ড মিলন দাস সহ দলীয় কর্মকর্তা, কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
সমগ্র শিক্ষা আসাম 2026-27 বর্ষের জন্য রাজ্যের 39,415টি বিদ্যালয়কে প্রথম পর্যায়ের বার্ষিক অনুদানের 10% অর্থ প্রদান করেছে। এই সম্পর্কে সমগ্র শিক্ষা আসামের কার্যবাহী সঞ্চালক বিপুল কুমার দাস জেলাগুলির মিশন সমন্বয়কদের কাছে পাঠানো চিঠিতে এই অর্থের দ্বারা আসাম শক্তি বিতরণ কোম্পানির বিদ্যুৎ মাশুল পরিশোধ করার বিষয়টিকে অগ্রাধিকার দিতে বলেছেন।

0: অনুদানের অর্থ স্বচ্ছতা কার্যসূচির খাতে ব্যয় করা বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে। চিঠিতে স্বচ্ছতা পরিকল্পনা ও নির্দেশনা অনুসারে বিদ্যালয়সমূহকে আগামী 25 জুনের মধ্যে এই অর্থ ব্যবহার করতে বলা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। শক্তিপীঠ কামাখ্যাধামে আগামী 22 জুন থেকে অনুষ্ঠেয় অম্বুবাচী মেলার জন্য রাজ্য সরকার এবং কামরূপ মহানগর জেলা প্রশাসন পূর্ণ গতিতে প্রস্তুতি অব্যাহত রেখেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে মুখ্য সচিব রবি কোটা আজ সুরক্ষা, ভিড় নিয়ন্ত্রণ, যানবাহন নিয়ন্ত্রণ, তীর্থযাত্রীর সুবিধা, স্বাস্থ্যসেবা, অনাময়, বিদ্যুৎ সরবরাহ, দুর্যোগকালীন প্রস্তুতি ইত্যাদি ব্যবস্থা সম্পর্কে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। বৈঠকে সব বিভাগকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি থাকা কাজগুলি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়। এদিকে রাজ্যের পর্যটন মন্ত্রী অজন্তা নিয়োগ আজ অম্বুবাচী মেলার ভক্তদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা এবং অন্যান্য প্রস্তুতির খোঁজ নেন। তিনি বলেন,
1: ইতিমধ্যে ভক্তসকলের সুবিধার বাবে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিছু কিছু রাস্তাবিলাকত আমি কিছুমান কাঠের মজিয়া দি পেলায় আমি শুরু করো 100 মিটার দূরে দূরে করছো, যাতে কেতিয়াবা কারোবার অসুস্থ মানুষ থাকিব পারে তেওঁতে যাতে অকমান জিরাব পারে, কারোবার যদি মেডিকেল হেল্প প্রয়োজন থাকে সেই সরু সরু শিবিরবিলাকতো তেওঁলোকে লব পারে। ইয়ার উপরি পর্যাপ্ত আলু ব্যবস্থা করা হয়েছে আর বিশেষকে GMCA দিনে নিশায় পরিষ্কার পরিচ্ছন্নতা আর PHC বিভাগে খোয়া পানির দামি তেমনকে ব্যবস্থা গ্রহণ করেছে। মুখ্যত আমার পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, সুরক্ষা আর নিরাপত্তা এইখিন ব্যবস্থাও আমি করে আসু।
0: এদিকে উত্তর পূর্ব সীমান্ত রেল অম্বুবাচী মেলার সময় তীর্থযাত্রীদের ভিড় বহুগুণ বৃদ্ধি পাওয়ার প্রতি লক্ষ্য রেখে 50টি সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচ সহ 3টি বিশেষ অসংরক্ষিত ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে। এছাড়া মেলার সময় যাত্রীদের বহন ক্ষমতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন নিয়মিত যাত্রীবাহী ট্রেনে 11টি অতিরিক্ত সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচ সংযোজিত করা হয়েছে। সুন্দরের পূজারী কবি, সাহিত্যিক, শিল্পী, চিত্র পরিচালক রূপকোঁয়ার জ্যোতিপ্রসাদ আগরওয়ালার আজ 124তম জন্মদিবস। প্রথম অসমীয়া চলচ্চিত্র জয়মতীর নির্মাতা জ্যোতিপ্রসাদ আগরওয়ালের জন্মদিবসে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এক বার্তায় আসামের কলা, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত এবং চলচ্চিত্র ক্ষেত্রে শিল্পীর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তার অবদান অসমীয়া জাতির আত্মপরিচয় অধিক শক্তিশালী করা সহ সমাজে ঐক্য, সম্প্রীতি এবং মানবতার বার্তাকে সম্প্রসারিত করেছে বলে তিনি মন্তব্য করেন। শিলচরে AIDSO, AIDYO এবং AIMSS এর যৌথ উদ্যোগে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এই উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় পৌরোহিত্য করেন AIDYO এর কাছাড় জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য। শ্রীভূমি জেলা কৃষি বিভাগের উদ্যোগে জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন প্রকল্পের অধীনে আজ জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে ধানের বীজ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী বলেন, কৃষকদের উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ছাড়া গ্রামীণ অর্থনীতির সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। অনুষ্ঠানে জেলা কৃষি আধিকারিক সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। হাইলাকান্দি জেলায় শিশুদের ডায়রিয়াজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমানোর লক্ষ্যে গতকাল থেকে স্টপ ডায়রিয়া অভিযান শুরু হয়েছে। আগামী 31 জুলাই পর্যন্ত এই অভিযান চলবে। এ উপলক্ষে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যসূচির দল বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি, নিরাপদ পানীয় জল ব্যবহারের গুরুত্ব, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডায়রিয়া প্রতিরোধে ও ORS এর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে তোলে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আজ সকাল 9:30 খেলায় অস্ট্রিয়া 3-1 গোলে জর্ডানকে পরাজিত করেছে। অনুরূপভাবে গতবারের বিজয়ী আর্জেন্টিনা জয়ের জন্য তাদের অভিযান আরম্ভ করেছে। আজ সকালে অনুষ্ঠিত গ্রুপ জের খেলায় তিনবারের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক লিওনেল মেসি হ্যাট্রিক করে আলজেরিয়াকে 3-16 গোলে পরাজিত করে। প্রতিযোগিতার আজ রাত 10:30 খেলায় পর্তুগাল খেলবে কঙ্গোর বিরুদ্ধে এবং রাত 1:30 খেলায় ইংল্যান্ড খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। নিটের পুনর্পরীক্ষা সম্পর্কে আজ গুয়াহাটিতে সকল পক্ষকে নিয়ে অনুষ্ঠিত বৈঠকে পৌরোহিত্য করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি গ্রহণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী

0: নরেন্দ্র মোদীর কার্যকালের ১২ বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও বিশেষ প্রদর্শনীর আয়োজন। সমগ্র শিক্ষা আসামের রাজ্যের ৩৯,৪১৫টি বিদ্যালয়কে প্রথম পর্যায়ে বার্ষিক অনুদানের ১০% অর্থ প্রদান এবং আগামী সোমবার থেকে অনুষ্ঠেয় অম্বুবাচী মেলার সময়ে তীর্থযাত্রীদের ভিড়ের প্রতি লক্ষ্য রেখে উত্তর পূর্ব সীমান্ত রেলের ৫০টি সেকেন্ড ক্লাস কোচ সহ ৩টি বিশেষ ট্রেন চালু। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল, পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭:৩৫।
1: भारत को शैफाली वर्मा आउट होकर वापस पेवेलियन जा रही हैं। जिस तरह से गेंद को फ्लाइट किया था, शॉर्ट ऑफ लाइन गेंद थी, अपनी जगह पर खड़े होकर गेंद को उछाल के मारा था